লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পর ফাই ফরা মিনিট ফকে প্র ফ চকসি নাহলে তুম রেডিও কার্জু আরা দো আনাফা নেলি সুমতি ইংলেংপি আটাপকে মেয়া কার্ডম নংপা জেরেকসি পিনিয়া ট্রান্সমিশন ইং পুইগল পিনিকে চিটি নিফাই ইং কয়রা সিরকেপ দুর্মিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেন নাংলি টুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা জাইমেক আর জৈক লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই নাং চেরাব দুনা বাংলামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেমা বাং কেন সিং তারু লাপেন বাংফু বাংফি আতুমাফান কাংথুম কেথন আসাই ক্লেমা বাং সনসিরাম টিসৌ

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্কপিপি আজাই মেক্সি রদ পার্জৈক জিমা চেথান মেক্সি নাং পরফাই ট্রগ মিনিট কে বাপর কাং কাংডুপ কার্ডম আলু না যাই মেক আং ডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রগ মিনিট হং কেবরা ফ পর নীলি কাচিনি আলাম থে পুয়া যাই মেক আং ডেং আলং পেন বাসা পি টেরন পি কেথান আলাং দিলাম থে আর জুইক লংজি পরফাই ট্রগ মিনিট হং কেবরা সির কে বাপর পিনি আসার লাম থে আর জুইক লংজি পরফাই ট্রগ মিনিট প্লি কে বাপর কার্বি লুন বারেম লাপেন আলাম থে পোয়া যায় মেঘ আং ডেঙ লং পেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট কে বাপর জুটাং আহার চি পোয়া যায় মেঘ আং ডেঙ লং পেন কার্বি আতুম কাচেহাং জি আরন আপুথাক শিকারি টিসো লাপেন হেলভেলিনটি মুংপি আতুমাংবং চিহু চিপুত আর জুইক লংজি লাবাংস আজাই মেঘ পিনি আকাশবাণী ডিফু আলং কে পাচেতাক ইকচেং আজাই মেঘ ইগলো পরফাই ট্রক্সির মিনিট প্লি কে বাপর কার্বি লুন চেটো আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই নারকেবরা মিনিট থং কে বাপর কার্বি লিরমি আলুনা যায় মেঘ আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রি ফ পর কার্বি লামারজান আলুনা যায় মেঘ আং ডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফ পর ইংলিশ আলুনা যাই মেঘ আং ডেঙ লং পেন আসন সন আলুন আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট ক্রি ফ পর লামজি রং ডেঙ লং পেন অক প্রাণ কাচে ফারাং পুয়া যায় পুয়া পুথাক রূপজিলিং টিপি কেথানা লামজির আর জুইক লংজি পরফাই কেবরা মিনিট থং কেবা পর ডেলি পেন কেপাচেটাক

Ingkoy Asian Games Japan along ke pathu ajai meg arjui glong ji por phai kebra minute thong kebra phor por Assamese lamar janalun ang deng along pen ason sonalun arjui glong ji por phai kre si apor Ritalin lang ni pi adingar lo alam the arjui glong ji lapen adun thu soar lo ase ang tong pa jai mek ang deng along pen Beauty parlor aputhak jirmika teron pi lapen hunali teron pi atumang bong chihu chiput arjui glong ji labang so ajai mek pini akashwani dipu along ke pachetag ek cheng ajai mek iglo পরফাই ক্রে সিরা মিনিট হংকে পাপর মুম্বাই পেন কে পাচে টাক বিবেদ ভারতীয় যাই মেক আর জুই গ্লংজি পরফাই কে থমরা মিনিট প্লিকে রা ফ পর গুয়াহাটি পেন কে পাচে টাক কার্বি আজাই মেক আর জুই গ্লংজি পরফাই প্লিরা মিনিট হংকে পাপর ডিমাসা লুন বারেম আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকে রা ফ পর বোরো লিরমি আলুন আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লংজি পরফাই ফ পর টকলাং আজাই মেক আং ডেং আলং পেন ধরম সিং রং ফারলা পেন হুদবাং হারমোনি বে আতুমাং বং চিহু চিপুত আর জুই গ্লং জি লাবাং সো আজাই মেক পিনি আকাশবাণী ডিফু আলং কে পাচে টাগ এক চেং আজাই মেক ইগল পরফাই ফরা মিনি থং কে বাপর ডেলি পেন কে পাচে টেক চেকে পাচে টাক ইংডেং ইংকয় এশিয়ান গেমস জাপান আলং কে পাঠু আজাই মেক আর জুই গ্লং জি পরফাই ফরা মিনি থং কে আপরা ফ অপর পিনিয়া সার লামথে আর জুই গ্লং জি পরফাই ফরা মিনি থং কে আপরা ট্রক অপর কার্বি লুন বারিম আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লং জি পরফাই ফরা মিনি ফকে আপর থান পারে আজাই মেক আং ডেং আলং পেন পান কার্ড আকে নাং সর পুথাক ধনঞ্জয় রং পিকে থানা লামজির আর জুই গ্লং জি পরফাই ট্রক অপর ইংডেং ইংকয়রা ট্রক এপিসোড কিন সাবানী পুয়া যায় মেঘ আর জুই গ্লং জি পরফাই ট্রকরা মিনিট থংকে বাপর হিন্দি লামার জানালুন আজাই মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লং জি পরফাই ট্রকরা মিনিট প্লিকে পরফাই ট্রক সি আপর কার্বি দেড় লং রি চিং হন আলুন আজাই মেক আং ডেং আলং পেন নাং লিটুম আসন সন আলুন আর জুই গ্লং জি পরফাই ট্রক সিরা মিনিট ক্রিপ ফ পর আসামিস অ্যালবাম আলুন আজাই মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লং জি পরফাই ট্রক্সি রা মিনিট থং কে বাপর অপ্রানা যাই মেক আং ডেং আলং পেন সেংহুন সে নার লাপেন হারবামন রং পিয়া তুমাং বং চিহু চিপুত আর জুই গ্লং জি পরফাই নার কে বাপর ইংলিশ আলু না যাই মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লং জি পরফাই নার কে রা মিনিট ক্রিপ হ অপর লাম হাঞ্চা কাপর হি আজাই মেক আং ডেং আলং পেন চন্দ্র সিং ক্রো প্রদীপ রং ফার স্যামসন ইংটি ফান্ডার টেরন আপেন সেংকান কিমি ইংটি পিয়া তুমাং বং চিংকি চেথান আলামথে আর জুই গ্লং জি লাবাংস আজাই মেক পিনি আকাশবাণী ডিফু অলং কে পাচে টাক ইক চেং আজাই মেক ইগল পরফাই সিরকে আবরা মিনিট ক্রিপ হ অপর তিরি মাকাই পু আজাই মেক আং ডেং আলং পেন থং নক বি আকাই আলাম পুথা কারেং রং ফার পি কেথান আলামজির আর জুই গ্লং জি পরফাই সিরকে আবার মিনিট থংকে বাপর কার্বি লিরমি আলুন আজাই মেক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই গ্লং জি পিনিয়া ট্রান্সমিশন আলংকে রদকে পার জুজি আজাই মেকে লাপুয়ান হেনল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রকরা মিনিট ফ প্লেং ইকাই কাইল লাসি নাং লিটুম দিল্লি পেন কে পাচে টাক ইংলিশ আল্লাম পেন বীরটা আর জুই গ্লং পো

ধন সিং তেরন কিলোনালুন ও হেম্ফু আর নাম পু আর জুই গ্লং টাংডেরাফি কাংডু কার্ডম আলুনা যাই মেক আং ডেং আলং পেন কিজুত সি আলুন আর জুইক সিনাং মিরমিলি রং পিপি লাপেন ফ্রেসিং টিসো কিলোনালুন আলুনালাম থে লাকে রানাম আকেংরি টাংটে লবাংসলুন আর জুইক সিনাং।

লাপোয়ানপর নাংলিতুম কার্বি লুনবারী মাংডেং লংপেন আসন সনালুন আরজুইক লংটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘরিয়া পর পর ফাইট্রক্সি প্লেং ইকাই কাই ললাসি নাংলিতুম দেলহি পেনকে পাচেটাক হিন্দিয়া লামপেন বীরটা আরজুইক লংপ পর ফাইট্রক্সির মিনিট ভ পর পুঠ দেলহি পেনকে পাচেটাক ইংলিশ আলামপেন বীরটা আরজুইক লং ফিটপ

লাকে আকাশবাণী ডিফু জাইমে কে বং বমলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারোই সিরাটক বরাসির কে লাপেন নাংলি টুম নিউজ অন এয়ার এফ আলং পেনটা জাইমেক আর জু ইক লংজি আদুন্থু কার্বি লিরমি আলোনা জাইমেক আং ডেং আলং পেন কে চেং

সিয়ালোন আর জেকসেনাং মঙ্গল সিং ক্রোকিলোন আলোন আলোনা লামথে ও রিপেন রো বাংসো আলোনা লংলুন সে পো নিংদুক প্যান আপায় আপো আফান চিকিমো আলামথে লুন প্যান পাজিরমি দাম আঠে আপি আপো দোটে কে ওসমারাতম থাং টামাথা নাংনে কেনাং জিয়া সন আন সেটামে আপি আপো নহক প্যান সিটা আজাদ প্যান সিটা ক্লেম পিডেজি রিপিডেজি ওসমার ফান থাং টা পাসুং সে মাতে পামাথা লংলে বন্তা আপি আপো চেবয়জুই আফি ওসমার পাজাং রেপেন চেং ল কো আনলোনে কিসুং কে ফো নাং পিরথে কেডো মাথাসে উন এ লাসি লুনসে পো লুন পেনচিকে মো দামল নাংটুম আবেদেত আমাত নে পিনি কো আনলোনে কিসুং কে মাথা নাং হা চম পেন নাং চেলাং দুনথা পাই পেন পো নেকাই হেংনো দাগলো মনিত পুতা নেফা নেহক আবাং আবে আ নে অম কিছু দুনতা কাইতা ইমেক্রি লিসেন পেনসি কেডো দুনা কিছু দুনাং আপায় আপো আবেদত আমাত আকাই কে মংবে কে কয়া লোবান আসনসি আকাই মানদেত লো পুসি আনিং দুক আলামথে লুন পেন চেপাকলাংলো তাংতে লাবাংসো লুন মঙ্গল সিং ক্রো কে লুন আর্জুয়েক সিনাং

lapuan apor nang litum mongol sing kro kilon alon o ripen ropu arjek longtang lo adun thu alon arjek sinang pokhila lekthepi kilon alon alona lamthe lake chetong nang ove ahithi along kanghon ke a ove mate arta ave ha chompen le lekhanang tok donlote itehang peprayon e bang botek boso saru maino ningke kanghon চেচাপ এ কাংহন পহরমুকে পিরঠে থাক নহক তা না মাথায় আবে আথে লাকে আর নাম সোডাক লাপেন আহক আকাংহনকে পাপ্রাই উন এ বীর উন এ লাসি ইতুমতা ওভে হিঠিয়ে লং চেতংরা কাংহন আলাম নিং আর লু আলাম চেথান সেনাং পুসি নিংকে দগাবাং ফুয়ফান লোন পেন কচো পাচাদাম টাংটেলা পাংস লোন পখিলা লেখে পিকিলুন আর জেক সেনাং

কার্বি আতম আফান ট্রাইবেল কেপা ফিহো পাখাই পুপেন কাচং সেপ কাছো বাই লাপেন কে বের ঠিপ সিকাই কে তাদু রাডেট কেমাং আসন্তা দ্বীপ ঠিপ লাহাই কাটো কাবিয়া কিসুং চেচার এট আফিতা চেচার চেডেট মাতে ঠেকলং লি আর্জু লং লি আসন সি মান্ডেরল লাসি আলু নালাম থে আলংটা কিপুলো এ মেকটা রেং এট এনো আর্জু লং এট বন্তা নেজা কং আবেদ পুকিপু দামলো লাসি আর্জু ইকা লবাং সলুন সার্থে রংপি কেলুন।

লাকে আকাশবাণী ডিফু জাইমে কেবাং বম লাগে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরা তক বরা সির কেব লাপেন আং ইউটিউব নিউজ অন এয়ার এপ আলং পেন তা জাইমেক আর জুই লংজি আদন্থু হিন্দি লামার জানালো না জাইমেক আং ডেং আলং পেন কিচেং সিয়ালোন আর জুই সিনং ইতিহাস লামার জানালং আলোন আলোন আলাম থে লাগে দিল কি কলম সে লবং সলুন কিলো না বাং আনুরাধা পটওয়াল লাপেন হরিহরণ টংটে আর জুই সিনং

গ্যাংস্টার লামার জানা লং আলুন ইয়া আলি ইপু জুবিন গার কিলুং আর আরজু আরজিক লং টাংদারাফি হিন্দি লামার জানা লুনা যায় মেঘ আং ডেং লং পেন কিজুত সি আলুন আরজুক সিনং আলামার জানা মেন লাকে হিরো আলুনা লামথে তু মেরা হিরো হে কিলো না বাং অনুরাধা পটওয়ালা পেন মানহার উদাস টাংটে আরজুক সিনং।

এলটন জন লাপেন, মাইকেল জর্জ কিলোনালুন, ডন্ট লেট দ্য সান গো ডাউন অন মি পু আর জুইক লং টং দ্যাট আফি আদুন্থু আলুন আর জুইক সিনাং হানা মন্টানা কিলোনালুন আলুনালাম থেলাকে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ টং তেলা বাংসলুন আর জুইক সিনাং।

0: Lapuan pornang litum. English aluna jai mek ang denga longpen ason son alun arjik longtanglo. Laki akashwani dipu. Adunthu lamjer ang denga longpen. Rubjiling tipi kethana lamjer arjik senang. Lamjera thepi lake a fitness of healthy body mate okpran kache pharang puthak. Labangso lamjer pini akashwani dipu along kepachetak ekcheng alamjer eklo. Tangte arjik senang rubjili ing tipi kethana lamjer okpran kache pharang aputhak.
1: Aprangsi kadukave radio kar jwara toan bhantami nilihin pen suri suri ningkang samakardom pajiriglo piniya jai megalong nili kenang sotnai ok pran mate physical fitness aputhaksi nili than pachini ponjia phansi bori iglo physical fitness mate ok pran kache pherang laki e ok prana phan kenang sotnai lo ilitum ebangarlo kiklem ke dampon ilitum মিচিন পেন লে চেপাংবার দাম বুস্তামে হেনু নিল বিপদমা পুতে মিচিন তুম ফান্তামে আপর পেন পাসাং নাংজি লানা নাংজি লাসন থাক থাকসি অক্রাণ এবং আরলো আফানসিতামে কেনাং সদ্দ কেচো কিজুন পেন দাংলক আপর টেং পেন কে সাং লাপেন অক্রাণ চেফে রাং তামে কেনাং সদ অক্রাণ চেফে রাং লাকি ইলি তুম এবং কাচেপাং তাং মাতে মাসেল আফান চটকালি লাকি ইলিতুম এবং অক্রাণ কেপামি কেকটেম কেদা মালং কেলা খুই কাপাবেদিয়া জিয়া ফান কাইকে একটিভ পেন কিদু জিয়া ফান অক চেফে রাঙা ফান কে কাত পেনাং আনাজাক কেং পেন কেদাম সাইক্লিং কেবেক লাং কেবেক কে কান কি জুই লাহাই আসু আসাই কেকলেম লাপেন অক কাচেফে রাং পেন মেসেন তোয়ার মাতে আওয়ার সাই ইলিতুম এবং কাইকে অক্রাণ মেসেন জিয়া ফান ক্লেম পোনাং জি নন মালম ওভিয়াকাই পিরঠে মুনিরাসাই কেক্লেম কেদাম পেন বিজি ও আজক পেনাঙানা তুম আপর কাচেপাদাম কাংনি পেন সাই চোকলেম পুনন কেসাং কাবেবে পুনন লোকাচারলি অসমারা তুম পুনন নোদেব কে বেয়ার পেনদাংল কম্পিউটার কে অত হাই বুনন কাংনি কেবে পেন লক সি আপর তামে চেপাদাম ই চেথানদাম লো পুটাংতে কাংনি কাবেবে পেন লক সি আপর চেপাদাম আসন ল ননাকায় পরকে লসি ইলিতুম অগে প্রাণ কাছেফে রাং পনকে কেনাং সদ ইলিতুম কাইকে অ কাছেফে রাং পেন ইলিতুম আমাসেল পেন বোনস লাহাই সিতামি নংপাং তাং আলং আকেরা পিপন ল লাপেন তামে এ অ কারো ইং থিন ইং ফর সিতামি কাপামি সেন জিয়া ফান আকেরাপ তামে পিপন ইলিতুম অ কাছেফে রাং আসাই লেমওয়ের পুতাংতে এবং আরলো আভি কাছেফে রাং মাতে ব্লাড সার্কুলেশন আহিন তামে মেসেন ল লাপেন এবং আফান তামে মেসেন পো এবং আভেদ মাতে আর্সেম আহিন বুঝতামে

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুজ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আর আসার পেন মাসি থর জমাসি আর ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোন দাকে হ
0: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার্বিয়াং লং বং পেন কে ক্লার না আর আমেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রসার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিৎলু রং কাংঠির কপাংঠির আসাই কি আর না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশনে তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাই লং চেরাপ চেতু দু
1: লবংস আসাই পেন ইলিটু মিঠাং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো
2: রিহিং আমি কেপন ইয়ারি অলং মিথুর উর থেকলং পুলোতে কেপা মেপজি আফান লাংচর এগ্রি আপ্রাংসি কে মেন সুইচ লে ইংকিরিক নন লাংকেচর কে নাংরি আকিসুং ফুইক দেডজি নাংরি রিজং সি লাং চামবক পুলোতে ইলেকট্রিক সুইচ অদিক দেডরি নাংলি আকিসুং ফো দেডজি রিহিং আমি কেপা চেলেং জি আফান পুরা কে ডাক্তাং আরি পুথত ইংথুম থুইগ্রি লাপুসন থাক থাক সি আকেহে নোটাং আ সুইচ লাপেন কি ফুক টাং আপলাক হাই হুই চেপারি দেং দে দেড নাংজি রিহিং আমি কে পন ই আনু জক অলং রিহিং আরি জাং লেন থেক লং পুলোতে অত ইগ্রি লাপেন বাং কাপ্রে গা ফান্তা পা অত ইক দেড কে পা অত ই দেড জি আফান পিংখা দুন নাংজি রিহিং আমি দাম জুই পুলোতে মে কে পাবাং থু জি আফান পুরা ট্রান্সফরমার আ ফিউজ আরি কেলার থু জি আফান ক্লেমিক দেড রি

নাংলি তুম যাই মে কারজু লংবম লাকে আকাশবাণী ডিফু স্টেশন লংপেন জাইমেক এবং বম লাকে এফ এম বেন আলংপেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সির কেবলাপেন আং লিটুম নিউজ অন এয়ার এপ আলংপেনতা জাইমেক আর্জু ইকলংজি নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই কেপরা মিনিট থংকে প্লেং ইকাই কাই ললাসি নাংলিটুম দিল্লি পেন কেপাচেটাক ইংডেং ইংকয় এশিয়ান গেমস জাপান অলংকে পাঠু আর্জু ইকলংপো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং

লাপুয়ানা পর নাংলিটুম রনাঙ্গান লামারজানা লঙালুন বলিয়া বতরাপু প্রিয়াঙ্কা ভরালিকিলুন আর্যিক লংটাংল আদুন্থুয়ালুন আর্যিক সিনাং আলামারজানা মেনলাকে রত্নাকর আলুন আলামথে রাতি রাতি লাবাংসলুন কিলুনা বাং জুবিনগর ক্লাপেন গায়ত্রী হাজারিকা তাংতে আর্যিক সিনাং।

রত্নাকর লামারজানা লঙালুন জুবিন গর্গ লাপেন গায়ত্রী হাজারিকা কিলুন আর্জুইক লং টাংডারাফি আদুন্থু আলুন আর্জুইক সিনং আলামারজানামেন লাকে দাক আলুন আলামথি মায়াবিনী রাতির বুকুত লাবাংসলুন কিলুন আবাং জুবিন গর্গ টাংটে আর্জুইক সিনং।

0: আদন্থু রূপতালিন রেতালিন লাংনেপি আনিংার লো আলামথে আর জৈকা।
1: কারডম নিলিমেন রিতালিন লাংনেপি নীলি রং লাগে কেকাংদং দায়থর নীলিন নাংলিতুমাফান খিটিয়াহিন সিপারজুপঞ্জি নীলিতুম খিটি ক্লেম লাগে ননমা নীলি নাংলিতুমানি পারজুপঞ্জি কে সা খিটি পেন্সি নীলি পারজুপনপ সা খিটি ক্লেম কপুসন পেন্সি ক্লেম পনাংজিমা পুলোতংতে ইলিতুম সা কে আপ্রাং সি ইতুম লা লংলিয়া ব্যাং ইতুম পাং দুক আলংলিয়া দুক বনাই নাংপ আনা ফিরসি তুম পুলি থাপ নাংপ আন ফিগে লাবাং সো লং লে পুলি লং ইতুম হালা সা মু সামে থাপ দো নাং পো আলতে লাবাং সো সা মু লং ইতুম জগ দে লো পুলো তাং দে তুম লা ল্যাং কাদো কবে সামে পিদুন ভের নাং পো আদাবাং সামে গেলাবাং সো ল্যাং পিদুন ভের লো পুলো তাং তে আর রং সামে নাং চিং জক তাপ রাং পো গেলাবাং সো আর রং চিং জক পেনাং আন দিং লো পুলো তাং তে ইতুম লা ইতুম খিটি লা বাড়ি কাদো কবে আদাং ইতুম পা নাং পো লা পান্ডে লো পুলো তাং তে ইলিতুম লাবাং সোয়া সা ক্লিম বাংকে ইলিতুম এ নাং পো আলাইন সামে তুম কো আন সি পাহে লো নাং জিমা পাতে বক নাং জিমা সামে ইতুম লা এ দে লো পুলো তাং দিং কে লাবাং সো আসা আর রং কুপু সনসি কে পাথে জিমা মাতে কে পাচিং জক জিমা মাতে কুপু সনসি কে পা মেসেন জিমা ফান কে ইতুম লাবাং সো আসা ফান ইতুম পোটাস লাপেন ইউরিয়া লাপেন এম ও পি লাই হুয়ে দোবাই তুম পি লো পুলো তং তে লবং সো আসা স্তামে খাই ও পো লপেন আং জক স্তামে লং ও পো কেলি তুম লা সো আসা আং জক দোলো পুলো তং দে তুম ওয়ে পন পো জ্বর পো আনকে ইলি তুম লাবাং সো আতঙ্কা বাংকে ইলি তুম কাপ্রেক কাপ্রেক লাপু আনসু সে কেপা খাই পন বোম জি মাতে কেপা অং পন বোম জি ফান সামে ইলি তুম ক্লেম পন লং পো লান সি পিনি নি তুম ফান পাচি নি পন থেক চলো কারডম।
0: আদুন্থু সোয়ার লো আছে আং টং পোয়া যায় মেঘ আং দেং লং পেন জিরমিকা তেরন পি লাপেন হুনালি তেরন পি আতুম আং বং বিউটি পার্লার আপু

0: thak chi hu chi put arjik sinang labang so ajai mek pini akashwani diphu along ke pachatak ek cheng ajai mek eklo tangte arjik sinang
1: aprangsi radio nangkar judun gedo anarara tuma phananta kardom nang pajur iklo pini dak studio along ilitum angbong pang e parlak achukka mammo mate areng ke logalam pen ke beautician a business asai ka chu claim pen ta isi thidungali tua puthak kaching ki kachithan ji phan pusi nilitum akashwani dipo hin pen ka chu phapondo alang limen lake sami jirmika tiron pe tangte aprang sinang li phan akashwani dipo hin pen kardomang pajir iklo
2: kardom
1: tangte aprang sialam thileli tum chingki chithanam chiglo na nangli comment tu apora hut pensi la swarlo atuma phan kapapang e asai ki claim dun kapang cheng dun iklo
2: ni di ke claim kapang cheng dun et ki inni ke continuously ke 2023 pen la sami la so prang hut pen ta mane chu paking la mang ke ahem long ka homri la sanang khang du dumati anke la son si dambom lo ang par ke nona phi bang ke dukan khuli lo anke non mang ke kulat long ma si chi du lo tadak pen si claim bom lo now first nitum ka khuli cheng 2023 aning ka nitum ka khuli mang ke la gen complex do la pu power house la pu kilo na thwe di la tak long si nitum aprang ke do lo he amang ke hala so dim long asab o arum mang ke problem do che amang ke nitum ada 2 years back do lo ang par ke nitum mang ke non mang ke nang chitrek phet lo la idbi bank long he di la so ang song long gen so la dung long he la lens card do lo adu no manke la song bong no mang si dulo la first IDBI bank lo anke la so building long ma le he la so thak long mang si first kilo cheng parlor la dak lo ki do ni tum anika beauty parlor po parlor men ke la dak si dulo
1: tangte nang li kopi kusan ka ma tha pen si la bang so sai ke claim dun ik lo
2: non lom ke ardo sutum ke chipang i tanang kok mati di la si first ma tha le he bang long ki dam lok pen ki ko son no pe le he la si in yi ta thek nang ji in ji ma ni ji han pe le he first ko ke in ke char di dun bom lo ni ti long si ka char di dun he ka char di dun mang ke ni ti mang ke gwa ti si char di dam lo ang par ke la long dun bom lo klem dun bom lo lang dun bom lo mang ke ni ta মানে ইন্টারেস্ট তো দুন বম লো মানে ব্যাং হান পাং এ লোক লোতে ও লাসন লাসন আইডিয়া ব্যাং বম লো হে নিজে তা আমাইন কে ননা ফিট ব্যাং কে নিনি তা ঠেক দে তা চাল আমার নিনি হাং পিন চাল হে নন ব্যাং কে ফার্স্ট লা নিতুম বিজনেস কাং পু কে নিতিস কাং পুলো হে আমার দিন কে নিতা চার্লি বম লো অপু কলেজ তা চার্লি বম আমার কে নন ব্যাং কে ডাক সিদো পিন লো নন ব্যাং কে দি কাছারলি তুম তা দু চারলি দো না তুম তাহে দি তোমান তা পাছারলি পন বম মানে আধেক তুমকে চারলি ইং তুম অং পপ খেলো চারলি দাম নাং নাং মাতি ননকে মানে ডাকলম কে চারলি থাইবে আ খেলো দাম পো আমার কে হা ডাক পিনি দাম দাম মাতি দি লাসি মানে তামুন ই তুম তা দু দু মাতি দি লাসি লা তোমান তা ও থান পন বম মেল হে না বাং ফো বাং ট্রক আন আনি তুম নং হে তাং পাছারলি দন পো আসনা জাতলো
1: মোপে নাংলি পোলো নাংলি তুমা পার্লার লং তা নোনা কি মিনাং চারলি দু না তুমা ভান্তা আবার সাই কি পিপন দু তাংতেলা তুম হান নাংলি তুম কে থান পন কে আকি জয় মা মাতে আনা মেসে নাংলি তুম কে থান পন ইগলা
2: লাকি নিলি তুম কে আকি জয় পেন সে কে থান পন সে কি অং আনাম পেন কে থান পন কে মানে সার্টিফিকেট নাং জি তুম দু দু মাতি দি আসন তুম না সে সার্টিফিকেট পেনা তুম হান কে আনাম পেন লো এনকে নন পু এনে নাং ছাড়লি দুন বমা তুমান কে আকে জয় বেন সিকে থান পন সাই দে আকু নাং ছাড়লি দুইয়া নিং হাং তুম দু পুস্তামি নন তা ভাং লং
1: মি পিগলো নাংলি কে থান্ডা মালাম থে তাংতে জং সে সোয়ারলো সোমার তুম কাপাপাং ই আসাই নাং ছাড়লি দুন লো পুলোতে নাংলি তুম কে থান পন আকোর সাবাং একন আনাপর এন লোলা
2: লাবাংকে আনি আনিং খ্যাং হেদি মানে একটা হরমু নিজং সি নিনিং হাং পিকলো লাসো হরমু পুলোতে থেকদাপ ও মাতি জং সি নিনিং হাং হে বাং নাঙ্গে তৈ বর ই পেন জং সি হেম তুম নাঙ্গে তৈ বর ই পেন লাখলে মই লাদা মই বে পেন জং সি নিং হাং হে কাচার লিতা নিং হাং হচ্ছি দু দু মাতি দিলো কাছে লাং তা ইলি লো ছিলাং পো আং পারকে একদম ইন্টারেস্ট ছিল ইনি পেন জং সি ছিলাং পুলোতে থেকদাপ ওকে ও হেম তুম পেন জং সি একদম নাঙ্গে থের পেন ছিলাং ওই লাসন পড়ি নই পেতে থেক থেই মাতি দি লাসন থাক থাক লো তোমান তা আলাং তোমার নিং খ্যা তুমি ইন্টারেস্ট তো পুলোতে মানে থেক দা বলো হে আকো চং সে ইন্টারেস্ট আবি পুলোতে লাগে আলাং নিং কানাং থি মানে ছাড়ি লে তা থেক থিলো আলাং তোমার নিং খ্যাং তুম মানে নিং আক লং পেন আর নিং খ্যাং দু পুলোতে

0: Teddy take ki take tapo 3-4 months penan thai di take tapo
1: tang te upi pia son la nang li tung ge than pon ge hala da ke
0: ni tum nong ki ang ton lo ki than pon ani ni tum ku pi ma ke thek an a khe di than pon na lo straightening a chu ki packing ma te a me kung ki phu trading la lo am hang kang more facial bonon clean up bonoi a cha ta hair treatment ka kuri pedicure bonoi manicure bonon ang ton he di ku pi si ni tum par dar long a char di pon an ke alang no han da than pon na lo ke joy pen si than pon lo he na ta ani anam nang ni pen pen lo si than pon lo
1: nang li tuma long nang ga charli don thek lo pore te nang li tuma par la la long sta mi nang gi claim don awar sai la pu son ta ki pon do man te
0: na son no bang aning khang tum jong si thek lo nang du dun de lo pu sta mi alang tum dam ji ta ning khang lo aku lang tum jong si ni thek lo dak si do wear po plo ti ni tum alang ta cross ke nang kok ma ti di ni so lo tum ke ka cross na ya thai do pic na si e alang tum han ta pi pon lo he salary system ke pi pon po kan si thek ma thek the ma na si lang pe na son si pi pon pon po he
1: tang te la nang li tu ma long nang char li dun ben ta nan ne ami thang jong jong parlar ka ching pu dam la po san ta dolom
0: dolo tum nang nang ki klem dun pen he di parlar ka ching pu tui ta tin ta ba ke dolo bon
1: tang te mo pen nang li pu long nang li ge nang li ti long se la bang so swar lo tu ma phan ka pa pang ia sai ki klem ka char li dun pu tang te la pen an par ta nang li ko nan ne long training ke en dun son a course ke en dun la pu san ta dolang
0: ইলি ইনিয়ে চিকুলিজি বুলতে গফ সার্টিফিকেট নাংকক জিমাতি দি আসি গফ সার্টিফিকেট ব্যাংকে নাংকক এ পদ পসি লা ওয়ান মান্থস কোর্স হে লা এসবিআই বিং লা আরলু এসবিআই তুম নং হেদি গফ ফেন হে তাক সে ট্রেনিং এন্ড দেন লো ওয়ান মান্থস আপান তাক পেন সার্টিফিকেট লং লো আচাত লো
1: হোলা ডাং নং লি গ চার্লি দুন লং কপি পি সন সন নং লি গ চার্লি দুন লো
0: নি তুম হান কে আচু কাং দিপ নাং থান লো আম হ্যাং লা ফেশিয়াল লাই নাং থান লো হাইড্রো ফেশিয়াল লাই তা নাং থান লো আপিন সব লো পিডিকিউর মিনিকিউর নেল এক্সটেনশন লাই আন্দা নি তুম হানাং থান পান লো হাতাক পেন লা পিডিকিউর কা কুরি কে লা নন সন ড্রাই স্কিন তুম কে আক তো মাকেং চিং হাং পোক পোক দে দিতি মা দিদি লা হায়া কেং টিকা চিং হাং লাই লো লা আই স্কিন পাই আরচি দিং উলোতে মানে একদম লাসান চিকার টুপলুং দো দো মাতি দি লাহাই লো লাই ফান লো ইনকে লা নিলস লাই তা আচি মি ফাই তা দেখ দম কে হেং নো লা তুই তি দো মাতি লা আরলো হলা আই স্কিন হেদি মানে বান লো তি থু দে তি মাতি লাহাই আই স্কিন পু সাফা নাং পো হাং পার কে লা একেং হেদি স্কিন হান হেদি মানে আগলো দো পো ইলি কে সার পিলো পুলো তে এবাং চিকি দুদা পো মাতি দি লাসি লাহাই স্কিন কে পাতাই চি ফান লো লাই লো মানে একদম ইংটাং খাম দিদি তোমার দিদি কে লা ইংরয় বেদ কই লো বলতে নাই বঙ্গ মা দিদি লাসি কই এর আজাত এর মাছি মিতা সাফা লাভ লো থে দি মানে ইসি হেদি একদম ছিলাং রাছি অট্রেড মিমি আগলো দুলো লাদা মানে নাই বদ আজাত হেদি লাসন আজাত লো পিডিকিউর মিনিকিউর গে সিভাত লা ক্রিম কে এন আং তন্তা ফাস কি লা মাসাজ ক্রিম পেন সে দি মাসাজ কুরি নাং পো ওনান কে ইংরয় নাং পো লা দেট লো পুলো তে স্ক্রাফ ফুদলাং একটা ইংটাং ও আজাত আমু চিচি হেদি লা সি ইউজ পো লা দেট লো পুলো তে আং পার কে আক্রিম বেলেক বেলেক দুলো নন আম হ্যাংগাং মোরলে আক্রিম বেলেক আকিং গাং রয়লে আক্রিম বেলেক আতি মালং সিতক লাপো লাগে মিনিকিউর পিডিকিউর ফেদি আতা আক্রিম তো লাপলো মেহাং দায়েদি 30+ লো পুলোতে ফেশিয়াল করি নাং পো আর তা নিঙ্কান থং কে পার লো পুলোতে দি ইলিকে সারপি লো পুলোতে লা মেহাং চিকি দু দেট মাতি দি লা এ মেগাং দে নং তা আসেপ আসেপ দো পো লাই আসেপ ফানাদি লাই মাসাজ চি ফানসে দি মানে পাদু ভেট চি ফানসি পাও কর জাং লেপ জি আসন ফানসে দি মাসাজ করি পো লাই ফানো ক্লিন আপ বলে বেলেগ ফেশিয়াল বলে বেলেগ লা ক্লিন আপ আঙ্কে লাকে ইংরয় ওয়ান কে কালিলো লা আরজি দিং দিলো লা তোমাকে ক্লিন আপ মাংখে দি আ এইচ কে কম নম হানলা আর টা কি দু তুম পেন আর টা কি কম তুম কি ব্রেক চে লাং মাতি দি আসা বো নন সন 19, 20, 23 লান 25 আন হে আন মাংখে আসা বো কে মানে ক্লিন আপ সি মিলা ইং পার কে লা ফেশিয়াল তুম মাংখে আর টা কি অং তুম ফান ইচু বাংকে লাকে দেখ তুমকে আচুকে একদম ফিরসনি তুম তা দুদু আর দেখ তুমকে ইংটাং ও তুম তা দুদু মা দিদি আর নতেন আছু শিকা প্রেকে আলা আছু পাকেং হেদি লালো আর দেখ তুমকে লা ইং দুগ্রুই তুমকে চেপাকেং নাংনি ইসি দোলাং আর দুবাই হেদি হালা সো আর দুবাই বাং সিকুরি নাংজি নেচুরেল লো হে হালা কে কি দুপো নন সন ইলি এচু দু যা লো কে দুপো মানে দুঃখ সব পো হালা ব্যাংকে নন লা আচু কে পাকেং ভেক আ ব্যাং স্ট্রেটনিং তোমার ব্যাংকে লা ফার্স্ট কে কেং দ্যাট পে হে মো ফি নিউ গ্রোথ কে ব্যাং লো পুলোতে

0: মানে এক্সেস লোকে কে কে হ্যাঁ আংসু সেই লোকে কে আদুই দো চেন পো পার কে লা ক্রিম কি পুনয়স তামি আচু আর রোধা আর লো আন হেদি ফোদাম নাং নে ইরি মুনসু হিনি ব্যাক আং হেদি আপা ট্যাক্সি বিনাং জি আলামাং কে মো আকু সো আচু কি মি কে ব্যাং প্রবলেম দো কক তিতি কেক দেত মানে আধেক তুম কে ব্যাং বি দেত আধেক তুম কে চি বেং দেত লা সঞ্জা দো কক তিতি কারা ও মাতি দি ডিশন মাং কে লাসিল লাইট নাং থান লো তাপেন চিংকিমি ও নাঙ্গে থানা তুম তাহেদি মানে একদম আনিং আকলং পেনেদি আসনে জাতিংকে কাচিং কি কাছি থানা দি ফ্রি পে গান সব তুম তাহেদি ক্লেম তুম তাহেদি থেক দাপ ছেদ লাসন দু দু মাতি থেক তুমকে একদম পুস উডলতে থেক থেই মাতি দি লান তুম নাঙ্গে থান তুম তাহেদি মে পিক মা থাদলা দাকসি লাগ অফ সার্টিফিকেট হান খে দাকসি কাছার দি দাম লাদা কান মেলো নিনিং খ্যাংকে দোকক মাতি দি কিপাঙ্গে সাই ব্যাং আমাইংকে লাবাংসি থেক দাপ পোলো এ ফং পুনাং থানান থাই দি মানে অ ফিয়া থাই লাসন জালো ফার্স্ট আখত কে দি নি থা আন থেক ওকে গালি কোসন বান মা বলা সত কি চার্লি বিদা চার্লি বম নাং মাতি দি নাপো কলেজ টা দাম বম কিলা পুতা চার্লি বম পো মাতি দি মানে দুইটা মাতি দিছি মেন মেন থেক ফিট ফে মানো না ফি ব্যাংকে পার্লার না তো ব্যাংকে কনসেন্ট্রেট পিলো হে আমাই গেলা পুনা তো ব্যাংকে ফোকাস মেকা মা নন ব্যাংকে আসাপ ও হেদি মানে একদমই ফুল দাম হেদি প্রাপ্তে গে আতলো
1: টংটে নংলি তুমফান পাংরি পাংদন আহুত লাপেন কাপড়ে কাপড়ে থিদুং আপ্রোগ্রাম মাতে আজাই মেক কিবি আহুত কাপাপাং ই আসাই কি ক্লেম দুঞ্জি ফান নাঙ্গাচু ফাপন হেই হুই তা দুমা
0: নীল তুমফান লা বিসি কে পাংরি পাংদন হোত সিনাং খ্যাং বাংকে অং লাপেন নন সন কে ভাই এ ফাহুত সন হোত হেদি লা ফ্যাশন শো মাতে আর জি কাছে পাতি হেদি উ থি উ প্রোগ্রাম লং কে আর জি চি পাতি দু দু মাতি নন মাতি না কাই কে লাসি হালা সো তা দু লাপেন নন সন লা পাংরি পাংদন হোত নাং হাং বাং দু ও নীল তুমফান লা বিসি কে নিংক্রেং আপর হোত সি পাংরি পাংদন কে কে অং মাতি দি লা সো সি নাং হাং বাং দু দু এংকে হাদা কে দাম্পো পাং কোয়ান সি পাং এ জি মা হাই নাং থান ফে হাং পার কে লা পাং এ পো আচু ফাই আনি চি বনাই তে কাপ্রেক লো ফার্স্ট কে লা পাং রি পাং দন হুত কে মেক আপ লে বিলেক বিলেক দোলা কাপাং এ হেদি আলাং জং সি মানে পাং এ চো মান দা চক পুতুম দা দু দু মা দি কালা আধেক তুম কে লা পেন আধেক তুম কে নি কে জো নি মহাং আং কো দো আসাবো কে মানে একদম পাজুম ওনই নি কে পাং এ হালা রিং কি লক তো মা তেং নাং বনাই নই পুতুম দা দু দু আসি লা কে পাং এ তা মানে হেভি মা মানে নি পু লাইট মেকআপ মা লাসনা জাসি পাং এ পন পন
1: তংটে নংলি তুমা কুল্লাদ আলং কি ভ্যাং আহুত কাপাপাং ই দুন লাপেন নংলি তুমা ফান না নে যাই মেক মাতে প্রোগ্রাম হে হই আলং নং কি হাং আহুত কাপাপাং ই দুন লাবাং সো আনাম কে এন দুন বাং কে কাচি প্রে কু পুসন ল
0: লাকে আনাম বাং কে হাতাক নং খ্যাং সি কিসুল আলাম মাং কে নীলি তোমা খেলু তা দাম নাং জি হাকু দিনা সন্রা সাই গার্লফ্রেন্ড কে দাম পুয়াত কে উন এ লাসি লাগারি লাই তা দু জাংথু তা চি থাই পনাং জি লাই লো কে হাতাক তা হেলু আনকমফোর্টেবল লাই তা দু চি ল্যাং লাই লো হে নন সন হা রং তাক দি ফু পেন হা বেস টাং হো হা নীলি পাহাওয়ার টাং হো লাই হেদি মুকা টাং হো পুকলিয়া লাই লম নাং খ্যাং হাং কে দি আসা পোকে ধুলু নন লা দি ফু এরিয়া মা এরিয়া ব্যাং কে আসা পোকে কম চেট পাহে আমি লা দি ফু পেন জং সিকে পার্ক হে লু লো পুলোতে আদর ব্যাং কে আসা পোকে সো চেট পো লা কুলাত লং মাত কে ব্যাং ব্যাং মতে কম পাহে
1: তংটে নংলি তুম আপার লারা লং তা মেক আপ ক্লাস হই হুই কি থান আবার সাই দুদুমা
0: নিতুম লং নিংকান শিলং পেন হেদি এফং কি থান পন্দু লা সিজন আজাল হে নন নিতুম নন কে সিজন ফাইভ পো নন নিতুম থান পন পো হে নন লা চিটি ইংকয়রা ট্রক পেন হেদি নিলিতুম লা মেক আপ ক্লাস পান কে থান পন পান চিং থুলি পো আপ্রাঙ্কে দাম তাঙা নিংকান আন কে ছিকলো জনান আন সিকে থান মন পন ইংকে নন বাংকে লা নিকেপ অফার মান সি বিপন চল লাম বাংকে সিজন তা নাংলে বমলো হে আসি আমা নিংকে কাস্টমার ডো তিতি ইংকে হাপু তা পু তা লা সন্দে তিতি মাতি ইংকে আরুম তা চিজাং জি ইংকে বাং না লা কাস্টমার কে বাং তুম তা আনকমফোর্ট পো লাই লো হে ইংকে লাসি নন বাংকে দশ দিন ফানসি বিপন চল
1: তাংতে লা মেক আপ ক্লাস আলং এ কপি পি সি কে থান ই ল
0: মেক আপ ক্লাস আলং কে পাং এ কে থান লং মাং কে নন সন আনি মানি হান পুলোতে লাইট মেক আপ পুলোতে লা সিম্পল হে দি সিম্পল সি থান বন পো আকো জং সে আলাং সব আং তন দা থেক লাপ নাই মনি নি নি হান ছ টাকা লি বাঙ্গান তা পাং এ থেক নাং জি বিয়া লং হান তা নি পাং এ দুন থেক নাং জি লাসন দুমা তি দি লাসন কামাথা তুম দু

0: te alang tum certificate ta long po la pen lun ta en long ji la ning kan ke thom apiran si lon mang ke en long ji ili karbi tum ke business ka chokle me di aning ding di tum ta du du adek tum ke ching hoi po chilut lu pulo te hormu avelo pulo te chibon che ka tum ta du du ma di la bank he tum ke la tum ke chipaning ding ave dat same la tum ke do thibi la tum ke chitere gre ইলি কারবি তুম খেদি মানে চিলুত লো পুলোতে দি নাং নিয়ে সোন চি থেক লং লো পুলোতে লাতুম খেছি বঞ্চে গি আসি লাবাং গে ক্লেম নাং নি চিপানিং দিং নাং পো নহক পেনন সিতামি আলাং হরমু ইকলো চিলুত চক লো বসামি নহক পেনন সাত চিপাং চু থু নাং পোলা সো দোকান লা চিপাং চু থু নাং পো চি দুভেট নাং পো আধেক তুমকে মানে হরমু চি উঠাই রয় রয় পো খুলি পো চি বঞ্চে তুম দাদু আধেক তুমকে এ নীলাসন ক্লেম জি নীলাসন দোকান চি খুলি জি এ না নীলাসন খুলি জি পো তুম দুদু মাতি দি লা লুন কে এন পো পারকে লা নাং এসে কি লুন চি টু পো আচাত পো আং পারকে আফিকে চিকলু ইয়নি ইয়ন ধমলো তে চি বঞ্চে তুম দাদু দু আসি সন্মান গেছি বনাং নিলো মানে আলাং কেরাম মাঙ্গে পিপিদে নাং জি দোকান হরমু খে দি লা তুম লং তাদু নাং কেরাম রাম লা সোনা জ্যাক তুমেদি আসি মানে লাং নাং পো চিপি দাব ও তুমা চিপি দেয়ার ক্লোয়ে তুমা কোসন মাই দি লাং রায় নাং পো আসন চিপি দো নাং পো বিজনেস লং কে আধে খত কি আবি পেন ও তাদু পো আর্নি পেন লো পুলো তে চাত্রান তা আবি বে আর্নি সিয়াং মং ইন্দু তানাং লো চক বাং আবি বে হো তাদু দু তালা সোয়ার্নি কে নার্স নি বেবে লেট পো লা সোন ও তাদু আধেকে আর্নি পেনকে ইংনি লং লি চু লং লি জু লং লি নার্লস নি হা আদা পেন হা আজু আং ক্লেম লেট আহতা দোলো লাসি চিপানিং দিং নাং পো আর্নি পেনকে লা আন লং পো আর্নি পেনকে আবি পিন পিনি লং লি দেলো পিনাব লং লি দেলো হপ্তাই সিবাক নাং নি বলতে আসন হতা দোজি কে ইলি কারবি তুমি হপ্তাই সি নিয়ান লি নাং নি এন্তা এ নাং নিলো পচিং হাপছে হরমু বিস্কুট পিনি ফাইস নামে চিচু লাপ তুম তো দুমা দিদি লাসন সিকি অং আসি লাসন মাঙ্গে ক্লেম নাং নিলো হপ্তাহ সিলে আবে নন হপ্তাহ নিলে আবে নন সেটা মিলা পুসি দৌড়ে নাং পয়নিং চিপা নিং দিং নাং পো
1: মি পিকলো নাংলি কে ঠান্ডা মালাম থে লাপেন চুরোলো নাংলি বিউটিশিয়ান আর বিজনেস আসাই কে ক্লেমেন তা ইসি থে দুঙালি দুপু আপুথাক নাংলি রেডিও নাংকার জুদুন কে দো আনারাদা তোমা ফান কে ঠান কাপা চিনিয়া পথ তংটে পিনি কে পরচক তাংলো লাসি লি তুম চিং কে চিঠান কে লাপান লিংটন কগলো না কারডম
0: কারডম
2: লাপান অপর নাংলি তুম সোয়ারলো আছে অ্যাংটং পয়া যায় মেঘ আং ডেং লং পেন বিউটি পার্লার আপুথাক জিরমিকা তেরন পি লাপেন হুনালি তেরন পিয়া তুমং বং চিহু চিপুত আর জৈক লং তাংলো লাকে আকাশবাণী ডিফু যাই মেক এবং লাবাংস আজাই মেক পিনি আকাশবাণী ডিফু অলংকে পাচেতাক একচেং আজাই মেক এগল নাংলি তুম যাই মেক কার্জু লং বম লাকে আকাশবাণী ডিফু আ স্টেশন অলং পেন যাই মেক এবং বম লাকে এফ এম বেন অলং পেন মেগাহার্স ফারোই সিরা তকবর আসির কেপ লাপেন নাংলি তুম নিউজ অন এয়ার এপ অলং পেন তা যাই মেক আর্জু এগলং জি

লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পরপর ফাইক্রি সিরা মিনি ঠংকেপ প্লেং ই কাই কাই ললাসি নাংলিটু মুম্বাই পেনকে পাচেটাক বিবেদ ভারতী আজাইমেক আর্য ইকলংপো।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার বিখা কেথানপনা বাং নিলি এরন রংপি নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি আংহ আফান কাপে দুথু কিলিক আফান রাতচরিয়া সংহাই হুয়াতুম কাপাচে টাকপনা সাই আংডেং পাদুপন বমলা কাচারি বমকেপাজির পাবাং ফুয়া ফারমান বিজেপি এজিপি আবারি মাসংয়া তুমপেন কাপাচে টাকপন আসনসি কংগ্রেস আবাং ফুয়া ফারমান সিতামে সংকেয়াপন তুমপেন কনস্টিটুয়েন্সি আটক আনুতা কাপাচে টাকপন

0: শিৱামণি বৰাৰ হৈ প্ৰচাৰ চলাই আছে। শিলচৰ পৌৰ নিগমৰ নিৰ্বাচনলৈ কেইটামান দিন বাকী থকা অৱস্থাত প্ৰচাৰ অভিযান তুংগত উঠিছে। চহৰৰ বিভিন্ন ৱাৰ্ডত প্ৰাৰ্থীসকলে ভোটদাতাক আকৰ্ষিত কৰাৰ উদ্দেশ্যে ব্যাপক প্ৰচাৰ চলাইছে। নিচামুক্ত ভাৰত সংকল্প অভিযানৰ অংশ হিচাপে ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যই আজি কাৰ্বি আংলং জিলাৰ ডিফুত সজাগতামূলক পদযাত্ৰাত অংশগ্ৰহণ কৰে। আজি বিশ্ব হৃদৰোগ দিৱস। হৃদৰোগ আৰু ষ্ট্ৰকৰ দৰে মাৰাত্মক সমস্যাৰ প্ৰতি জনসাধাৰণৰ মাজত সজাগতা সৃষ্টিৰ উদ্দেশ্যে বিভিন্ন কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে। উচ্চতম ন্যায়ালয়ে CBSEৰ ষষ্ঠ শ্ৰেণীৰ শিক্ষাৰ্থীৰ বাবে তৃতীয় ভাষা নীতি বাধ্যতামূলক নহয় বুলি ৰায়দান কৰিছে। এছিয়ান গেমছত ভাৰতীয় খেলুৱৈসকলে পদক জয়ৰ ধাৰা অব্যাহত ৰাখিছে। ভাৰতে সম্প্ৰতি 4টা সোণ, 20টা ৰূপ আৰু 21টা ব্ৰঞ্জসহ 45টা পদকেৰে তালিকাৰ দ্বাদশ স্থানত আছে। আৰু গুৱাহাটী বৰ্ষাপাৰাত কাইলৈ ভাৰত আৰু ৱেষ্ট ইণ্ডিজৰ মাজৰ তিনিখনীয়া এদিনীয়া ক্ৰিকেট শৃংখলাৰ দ্বিতীয়খন খেল অনুষ্ঠিত হ'ব। এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15।
1: নাংলি তুম যাই মেকা জুলং বামাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু আংডেং পেন পিনিকার বিজয় মেঘলং পেন সাংপিমার আংডেং পেন আংলি তুম চিহুচি পুরালাম যে কার্য বামলাকে লিলি তেরন পিপেন কাচিহুচি পুতপ তাংতেলা বাংস কাচিহুচি পুতপন আলাম যে কিজুত আংডেং আর জুপনিক ঠুলনা আনপেন
2: সর্বশিক শিক্ষা অভিযান লাচ বাংতা জেস সুবিধা দো আছে হা 14 ইয়ার্স আন তা লাকা দো ওই ফ্রি এডুকেশন পিনাই পিছে গভর্নমেন্ট ইসে স্কিম দো লাহাই তে তুম কার বিয়াংলং আসরকে ইলি তুম লাহাই সুবিধা এন্ডু নাই আনপেন কে দো আন সুবিধা এন্ডুন সে উন আন কে চার্লি নাই জি আনপেন আফ্রাং চার্লি ঠেকঠে দে লোকা চি নে জয় নে সি জো পেনান সোপতা দোলো পুসিতা আসমার ডোকক সিতা আহে মারি ডোকক সিতা সুবিধালে দো তাংলো টেক লোক চার্লি বাং কন্টিনিউ নাইজি আনপেন লো চার্লি বম কলেজ দুন বম চার্লি বম পেনাজক লাসো ফ্যামিলি কাচেলানা থেকজি আসমার ভান চেলানা থেকজি আনপেন আসমার ভান চেলানা তাংলো তে ইলি তোমা খেয়ে ফান্তা ইসি কাচেলানা থেকজি রাসন ইলি তুম কারবি সোসাইটি তা মেপন বম পো লাসি ইসিয়া খেলে বিজনেস না থু অ্যাডভান্স সাংলোতে লাস খেকে কাপ্রেক পিঠে দাং আখাই তুমপেন ইলি তু মানে কেঙ্কাম চেজ ঠেকজি লাহেলো কে থে কে রে লো কচারলি এনজিও বিজনেস ইন্ডাস্ট্রিজ লাহাই না থু পাফ্রাং নাই চে পাতে নাই লানাসি ইলি তুম আখাই কার্বি সোসাইটি পাফ্রাং ঠেকজি
3: ইসি আলাম নি লাদা কাছে থান্দাম নাই জালাম বাংকে মোহে নাংলি পুপনলো লাকে সরলো আতুম পেনান সপু দো দে সিতামে কাচারলি এবং কে ইং তন্তে দে নেই পলাম ও নাংলি এথে থে নি কানিয়ে দাম দো আসি সরলো আতুম বাংকে পেনান দো দে তামে লাপেন পেনান দো দে আফ্রাং লো কাচারলি বম আতুম সিতামে পেনান দো তাংলো পুলো তাংতে কাচারলি এবং কে ইং তন কক তিতি তা বাং খাই পেনলে পাংবার দাম বুতাংতে বাং খাই আরলো সোমার আতুম বাংকে পেনান দো দে সিতামে লাতুম কাচারলি এবং কে আনিং কে হাং দু কক পোসি লাতুম কাছারলি বাংকে ইং তন্তে তাংতে ইলিতুম কার্বি সোয়ার লো তুম বাংকে লাবাং সো আকাশিক সাক দো কপি আকে চক চে পুসি নাংলি পুদাম জিলা
2: লাকে এসন প্রজাম তাং লো তে হালা আর লো সপি মার তুম তা এসন কাচি নেল আনপেন কাছারলি জিতা আনিং হাং ও এ দেড় লো আনপেন মেইনলি ইলিতুম কার্বি সোসাইটি কে লাপো আন অ্যাডভান্স খালি দেড় পর আপনি না না তুম তা এনকারেজমেন্ট পি দিউন্ডে দেড় আপে পোতুম তা এনকারেজমেন্ট পি দিউন্ডে দেড় আনপেন তো নাং লো চালি নন অসুকে নে লাংপো নাং কলেজ দু নন বা স্কুল দু নন যে লাস বাং মানে ইসি বাং সুবিধা পিনাই আপে না তুম সিতা সুবিধা পিনাই আরো আনি পি হুপো তুম সিতা আনপে আলো সোনা থু আপে পো আনপেন আচিকলে মা কর্তে তোমান সিতা লাসন সে এনকারেজমেন্ট পিনাই আনি পেথে দু নাই আনপেন লোক চালে আহো যে স্টাডি আওয়ার লাহাই পুতাং লোতে আঠে ও সোমার পেন লাহাই ও সো কাছিরু লাহাই কাডিকদার ডো পো লাসন সে আপে নান বাং জের সো চেরাব দু নাই তো নাং নন লো চেলাঙন পরীক্ষা নাংলে ল বা লাসন ল পুপো ইং দেং সি লাসন মানে উইদাউট ডিস্টার্বেন্স লাসন ইসে আং দেং পিনাং জি আনপেন পিপি মা কে নাং সট আন আকিতাব লাহাই কাডো কবে লাসন সে ও ইসে এনকারেজমেন্ট পিনাই লাসন এনকারেজমেন্ট পি আবাং আবে দেট পেনান্ডো তাং

0: Pot lo chali tanang nelo yo la son si pudet poen ke alo sopi matum ga ning run hupo an parke ka chali aning hang o sita chali long le de titia po si ili tum ke no anta la so ana thu bang ke pa prang thak chedet lo aponon ke ke der lo la helo ili tum bang a ke men da chali du nei ke me kam anda chali du nang ji an pen yo ka chali pa beng hoi sita ka chali a phan continue nang ji Charlie bom nang ji apena na tum sita ape potum sita ka dog we sita la subanga ning pethe dun bom nai don rap sita cherap du nai la na se tum ka bi society ke pa prang thai ji
1: isalam theni central government pen sita me aning kan wang ta katalon pon padu girl child education po la bang so padu government hen pen la si ili tum kar bi karba ka tum sita me akenang soda bang ke rong rup ha tokonu ke duatu hala daka bangke kacharli adim ta vedet ta hai lapen adult education ta vedet ta hai sita nona bangke aprangson ke la sabso kache prek dolo lasi nangli hin pen than pachini ek tha rong rup atokan nu long ke do adon tina hum tin along sita me sorlo tum phan lok pacharli ke bang hemar leng busi aprang ke pupu ili tum ke sita non ke bang hemar leng ka lilo lo jong si pathek pa melu pulotang te lahaya sorlo tum ke emethang আখে ফাঁসিতামে পাচিং থুর ঠেকপো লাপেন এমে থাং হেমতু না ফাঁসিতামে কা দো কবে জ্ঞান কি পিতা আপাই যং সি থেক সের লোপুলো তংতে কা দো কবে হেমঞ্চত্তা গালি খে লাপেন দেত তাচিং থুরিকপো আসি নাংলি হিন পেন এথে থিনি লবাং সলাম থে আপু থাক থাং
0: আলাম কে হক পিনসো লোগে থেকে ইনভেট থেক চট বা ইনভেট থেক লিং সিতা আর লোসোলে থেক টাংলোতে la asomar phan che than po apenan phan da cherap dun thek po ani pihu po ka dok we gutte family e no da lo sole thek tang lo te isia family thek tang lo an pen gutte don rap an ta ka cherap do po asi e goson se pulo la আর লো সই নুচে থাকবে না যখন সে লার্জ স্কেল ইম্প্রুভমেন্ট হয়েছে এটি তোমার বি সোসাইটি লাহেলো যদি গার্ল চাইল্ড এডুকেশন পু সেন্ট্রাল লং দো লাসো বাং নেলিয়ে মাথাতে সেন্ট্রাল লং দামসি লাহায়া সুবিধা লাহায়া স্কিম ইলি তুম চিংবাইছে কার্বি আংলং লাসো বাং ইমপ্লিমেন্ট নাই আতকাতি কপিমা সেন্ট্রাল গভর্নমেন্ট ইসি লাসো সুবিধা কিপি লাসো বাং ইলি তুম কার্বি আংলং তা আতকাতি লাহাই সুবিধা উন আনকে পিনাই আথে আনসি লোকাচালি লংলে তুম আনতা ইসে সুবিধা লংই আথে তুম কার্বি আখেকে দুঃখ্রুপ আতকতি রং আসমে দুঃখ পিগা পথ লাহাই বাং গভর্নমেন্ট গেলা আন স্কিম পে দো পথ লাহাই তুম ইল তুম এভেল দু নাই আন পেন লাহাই আলি পে দু দু নাই লাহাই স্কিম কে বাং আখাই তুম আনসি চোচরল ই তুম কার্বি আখাই কে কা চিনি দুন্দে পেন যক সে থাং তা মানে কার্বি আং লং আলি পে দু ঠেক ঠে দেরল
1: তাংতে নি আদুন থু বাং কে ইলি তুম চে থান নাম থু ইগলো নাং লা বাং কে সোয়ার লু তুম মেথা মেথাং আকেং কা চার জাবা ফান কাবোরেং আসাই লাসি নন হুর বাংকে আসন সন কাবোরিং আওয়ার সাই লাকে দু পিক সেন্ট্রেল গভর্নমেন্ট পেন স্টেট গভর্নমেন্ট পেন লবং সো আওয়ার সাই কি পিদু উনি লাসি নাংলি হিন পেন থানাম থা সোয়ার লো তুম ইয়ং সি থেক রে সেট পুলো তাংতে মাতে থেক থে দাসি তামে নন সেলফ হেল্প গ্রুপ তা পেন নাং তুম কে সেং লো রং রুপ আলো বাংকে লাপেন পেন নাং তুম বাংকে লাপুসন সি সেলফ হেল্প গ্রুপ উচে সেং সে দাসি তামে বাহিনী বাং থম লাপুসন আনি চে চরচি চরসি লাতুম আপর চিপিসি লাপুসন আসন সন পিনে সা হোটেল তাকা চিবি কপিনে আনিকাং সালম্বতে লাং অক পিনে অক তা ইংলং অক সিতামে লাপুসন কে জর্ডো লাসি নাংলিহীন পেন্থা নামথা ইলি তুমকে সেন্ট্রেল স্টেট গভর্নমেন্ট আশা করি পুলে পুদাম দে না মাতে কাবোরিং আশায় আফানা বাঙ্গে চত নামলে দেরা বাং বাং খেয়ে সন হা মণিপুর তুমাসন হা মেঘালয় তুমাসন লাপেন হা মিজোরাম তুমাসন সোয়ারলু তুমসি থুর পাকসি আসন আসন মেথাং আকেং বেং কচার যা বিয়ে ফান আসন সন কাবোরিং আসাই কে ক্লেম আসি নাংলি হিন পেনসিতা মে লবং সপুথা কার্বি সোয়ার লো তুম কে ক্লেম বো মতুম বাং কে লাকে কিমি উল তেমা কে ক্লেম নুন ঠেক ঠেলাং তুম ফানসিতা মে লাপু সন আসাইং সিচু ক্লেম দুন লো পুলো তাংতে ইলি তুম মেথাং হেম কাছিং থুর চত্তা গেলি মেথাং আখে আলং রি তা আনসু সি চিং থুরি পু লবং সলাম থে নাংলি হিন পেন এথে থে নিয়ে লামথে থান নামিক থানি
0: নাংলি কি পলাম গে মে ওলো আলাম না পুহেলো যে তুম সরলো তুম কানমা কেথে লা কেথে কোয়ালিফিকেশন পেনসে লসন ওরেং ওয়াই সাইটাকে কেলং আপসি লা কাডো কবে নর্মালম কে লা জব ওরিয়েন্টেড

0: akam ta do opot lahai
1: kalak.
0: kacharli pena joksi nene ko doctor pro doctor long po engineer pulote long po nurse pulote lason si long po an pen jo than bang atum sita penang dolo
1: kalang
0: ili tum thek long lo an par ke ili tum lason si encouragement pide la women police alo so tum sita police a department sita choklem dunai athe আর তুম মেসায় পুলিশ ক্লেম দু থেকে ইতুমা আদেট ইতুমা আলং রিতা মেসেনজি আন পেন লসন সে আসন আসন দু ক্লেম থেক লাহাই কোয়ানমা ইতুম একে থেক উন কোয়ানমা লোকাচারি কাংথু উন কোয়ানমা ইলিতুম ট্রেনিং কিন্তু কোয়ানমা ইলিতুম কম্পিটিশন আথু সাকসেস আং সে ইলিতুম মানে লাহাই কাম ইতুম চোকলেম দু নাই ওরেন আবাই সা ইলিতুম ক্লেম নাই আন পার কে থেক থে তুম পুসিতা পান থেক দু নুন এ দেট লো পো তুম সিতা উন আন কে ক্লেম বম লো তুম থেক লং লো যে নন মালম কার্বি আং লং পেনাং আর সো তুম হান কাছু জর পেনসি আমি থাঙা ফুম ফ্যামিলি ফান আন পেন আসমার তুম হান লো কপাচালি লাহাই কে ক্লেম লাকে মি পিক লো আন পার কে ইল তুম কার্বি আং লং কে আহেম হেম নেও লসন পিকে থাক লসন দো আথে আপেনান লং কাম চেরাব দুন পো আসমার চেলাং পো লাপুকে পে সিতা থাকব আবাং পেন আবাং পেনাং আহেম ইলিতুমকে আহেম আহেম আহেম কে ইলিতুম লসন মানে ওয়েভিং এন্টারপ্রাইজ ইতুম দো ভেকো দিফু নিলি থেকলং লো লাকে মিপিক আলাম আথে নিলি কাপড়ে কাপড়ে কাদিম দাম ও মেঘালয়া সিতে তুম কার্বি আংলং সন লসন আহেম আহেম কে ওয়েভিং এন্টারপ্রাইজ হবে তুম কার্বি আংলং দিফু সি লসন কে দু লসন মিপিক লো লাসি সি লাহাই গে বিজনেস আনা থু পদ মিপিক লো তুমকে ক্লেম লসন সি হান গা চোজর পে কে থাক আন পেনর মালম তুমলা এনজিও তুম ইংকি কা পাংরেং আন পেন নেমপু কাতিকি লাহাই কাদো কই লাহাই তাই ইসি কে ক্লেম লো আপদ লাহাই কে ক্লেম পেন জগ জলু থেকে এ সিতা ইসি আমি থাং আফান আমি থাং ফ্যামিলি ফান কাছে পাংরেং ইসি আতোবার লো লাসন সি মে ও লো আথে লাহাই ক্লেম নাংজি ইলি তুম নিলি আফ্রাং আফ্রাং না নিজে দেট লো যে বিজনেস পেন জগ সি ইসি আখে কে কিরুং উন পিরুথে দাং মনির পেন তা চিপাতি দুন উন আপর সি নঙ্গে থেক লং তেং কে তুম কার্বি আখে কে বিজনেস না থু পেনাং কে কেং কাম চে জর লো আথে আর লো সু তুম কে যে পে কে থাক হান কা চো জর কাদক ওয়ে হেম আকাম কে ক্লেম আপেন কিতুন কে দাং ইলি তুম কিতুন কে দাং লাগে কার্বি আখে তুম কে পিছু মে ও থে গাপট ইতুম কার্বি আখে তা লাসু পেন জক সি কসন সি পোলাং যে হোটেল কার্বি হোটেল পেনাং আদিম ইং পুসি মনির তুম তা লাহাই কার্বি আহান আহ নাক পাছো মাতসি ইলি তুম যে পিরথে দাং মনির পেন পাচিনি সি লাহাই চে পাতে দু নাই কাহে মানে কার্বি তুম কে চো টেস্ট লাহাই নাক পাচিনি দু নাই আবার সাইলো লাসু পেন জক সি ইং কে সোয়ার লো তুম গে ইউ হেম ইং নি লুন পেন কাই কে আপনার ভাচো তন লর নাং নাই লো কিতুন কে দাং পেন জক সি ইউ কাদক ওয়ে সিতা ইসি মানে ফ্যামিলি কিছু পাংরে ইয়া তো ওয়ার ডুকক পো কে থেক আন তুমি থেক লো উন আন থেক বম নি তুই উ নি কাং তুই কাং তুই আকাম আওয়ার সাই লাহাই ক্লেম দু নাই জি আন পেন থেক ও এ তুমি সাই নিং রুন হু ফেসি লাহাই আকাম দু ও আ তোয়ার দু ও পর লাহাই পেনসি ইলি তুমকে ক্লেম নেই আন সি তুম কারবি সোসাইটি ইলি তুম কারবি আ খেই কে বাং আতেং ইউ কেন কাম চে জর দুন থেক জি
1: কলাং কে থেক থে দে রা তুম পুসি তামে হলা বাং কে থেক তুম লং
0: ওই
1: চার্লি দুন পেন আর জু দুন পেন দি ক্লেম দুন লতাং তে আনসু সে থেকব আথে নন কে মোহেন নাং লিতা পেনাং লাম থে জং দাম লনি নন হুত কে পে কে রয় দি পে কান্তি পিনে উল কে রয় লা পুসন পেন সে তামে লা পেন নন ইতুম দি ফু পু পে দাসি কাপ্রে কাপ্রে ইতুম কার বেং লং আতক নু লং আরং সু পি আরং সো লং সে তামে ইলি তুম বাংহা বিহারা দেত পেন লেকে বাং দাগ ইলি তুম লং দি পে কে চক পেন লা পে ইস্ত্রি কি পি লাহে কাম সে তামে সর লো তুম বাংকে লাপে কি চকে মাঝো কা থেকে আঙ্কে লাকে তদলুন পে লাকে পান ইনভেস্টমেন্ট তা নাংনি লাকে থেরাক রে দেনা কো
0: তুমে লাহাই গে থেরাক দুক ইতি
1: থেরাক দুক ইতি
0: নন গে থেরাক রে পিন বেন সি জো পে কি চক তা লাহাই মানে বাং বিহারি তুমকে ক্লেম বেন লাহাই কাম ইলি তুম থিদুন এ নাং পো
1: নো থিদুন এ নাং পো
0: কলা তুমে মেথাং গ দুক ওয়ে লোকাল মুনি সি চে ক্লেম এ নাং পো পে কি চক পে স্ট্রি কি পি আন পার্কে মোপেন ইলি তুমা আসন আসন চে থান বম লাহাই কাম লো মানে কাটিং টেইলরিং এমব্রয়ডারি দোপিক লন্ড্রি লাহাই দোপিক লাহাই পেনা জকতা ইলি তুম ক্লেম উন

0: ସେ କପଡ଼େ କପଡ଼େ ଆଶା କରି ଫାନ୍ଲ ତୋଆର ଚଲାଙ୍ଗ ଡିଙ୍ଗ ଦେ ସିଲା ହେ ପେନ୍ତା ଇଲି ତୁ ମାନେ ସେଲ୍ଫ ସପୋର୍ଟ
1: କଲାଙ୍ଗଲ
0: ଇଲି ତୁ ମାନେ ଏମେ ଥାଙ୍ଗ କେ ଚାର ଜାପ ଥେ
1: ଆନ କେ ଜୋଂ ସି ଲାହାଇ ହରମୁ ଜୋଂ ସି ରଙ୍ଗ ରୁବା ସାର ପିମାର ଆସାଙ୍ଗ ପିମାର ତୁମ ଜୋଂ ସି ଥେକ ଏତ ପୁଲ ତାଙ୍ଗତେ ହା ବାଂ ରଙ୍ଗ ସୁ ପି ଲଙ୍ଗ ଦାମରା ପି ଚୁପନ ରା ଚୁରୋଇ ଦାମ ନାଙ୍ଗ ନେଲ ରଙ୍ଗ ମାସି ଦିଓ ଏଲ ପସି ହେଲା ଚୁତୋଇ ଦାମ ଲକ୍ତି ତ ଚକଲ ପୁତା ଲେଲ ପୁତା ଲେଲ ହେ ଲାସି ଲପୁସୁ ଆକାମ୍ବାଂ ଲାସି ନି ନାଙ୍ଗଲି ହିନ ପେନ ଏଥେଲାମ ଥାମ ଥୁଇ ଥା ଜୋଂ ସି କାର୍ବିଆଙ୍ଗ ଲଙ୍ଗ ଆତକନୁ ଲାପେନ କାର୍ବିଆଙ୍ଗ ଲଙ୍ଗ ଆଙ୍ଗ ତାନ ସି ତାମେ ସୁ କାର୍ବି କେ ଦୋ ଆନ ଆସାଂ ପି ମାରାତୁମ ଜୋଂ ସି ଆଲାଙ୍ଗ ଲି ତୁମା ଫାଁ ଜୋଂ ସି ପେଥେକ ପେରେ ପାମେ ଲାପେନ ଆସନ ସନ କାଭୋରେଇ ଆଶା ଜୋଂ ସି କ୍ଲେମ ଦୁନ୍ ପାମେ ପୁଲ ତାଙ୍ଗତେ କାର୍ବି ଆଖାଇ ଆନ୍ସୋ ସେ ଚିଂ ଥୁର୍ଜି ପୁନାଙ୍ଗଲି ମାଥା ମାନେ
0: ନିଲି ମାଥା ଆଥେ ବିଜନେସ୍ ମେନ୍ ସି ଇସି ଆଖାଇ କେ କାଙ୍ଗଥୁର ସାକୁରି ପେନ୍ ଗେ କାଲି
1: আলাং লিতুম কাবুরেং আসাই কাদু কবি আলাম থে পুথা ইলিতুম পেনাং আলাম থে চিংকি চে থান দাম লো লাপেন না ইলিতুম কাছে থান দাম কাছিং কি দাম তাং আলাম থে আং বং পেন রেডিও নাং কার জু দুন আসাং পি মারা তুম বাংকে নাং চিনি দুন পেন আনসো সে আমেক প্রাং সি আফ্রাং নাং বার পো পুসন সি তা নিং থে পার পিগল লাসি পিনি কে আপর চক তাং লো পোসি ইলিতুম কাছিং কি কাছে থান আলাম থে কে লাপ অনলাইন তন লো নাং কার্ডম
0: কার্ডম
2: সাংপি মারং ডেং লং পেন লাপান পড়ং দিতুম লিলি তেরন পিপেন কাকি হচি পুৎপন লাম জি আর জু ইগলং টাং ল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি হাজাই মে আদুন থুকে পিনি লুন জি রং ডেং লং পেন আপ্রাংসি আর জু পনিক সিনং কিলুন পম লিলি রং হাং পি আলুন হলাম থে পিঠা পিলংরি আফান নিং কাং সাম তাংতে আপ্রাং সেলুন জের আজুইক সিনাই

স্টুডিও পড়ানো আনকাং সাম পরফাই পিরাচি টিম কি চকপল আসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং ডেঙ্গ লং পেন কার্বিআজাই মেকেপিনি লাপানসি কাংটনিংল দমে থাকমে গৌরবাংটু।

0: লাপুৱা নাপৰ্ণা লিতু, বড়ো লুণবাৰী মালুন আজাই মেক আংডেং লং পেন কাপ্ৰে কাপ্ৰেক বড়ো লুণবাৰী মালুন আৰ্জিক লং টাংল লাকে আকাশবাণী টিফু আদুন্থু পিনি টকলাং আজাই মেক আংডেং লং পেন এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ ধৰম ৰং ভাৰ লাপেন হাৰমনি বেয়াং আংবং কাংটুই আংডেং লো চাৰ্লি পেন আলে লাবাংচোৱা পুথাক চিহু চিপুৰলামজিৰ আৰ্জিক থা লাবাংস চিহু চিপুত লাবাংকে পিনি নিলিতুম আকাশবাণী টিফুয়া লংপেনকে কেরট কে পার জুচেং আজাই মেক ইকব তাংতে আর্জুইক থা লাবাংস পিনি চিহু চিপুত আলামজির
1: ফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার জোড়া তুমা নাফান নিঙ্গাং সামাকার রম্পা জিরল পিনি চিঙ্কি জিথান আজাই মেক লং কচিং কি জিথান পঞ্জি লাগে কলেজ আপু থাকছে বিনি চিঙ্কি জিথান পঞ্জি কচিং কি জিথান পঞ্জি ফান নীলিতুম স্টুডিও লং কচফা পন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার ধরম সিং রং ফার নাংলি ফান কারডম পঞ্জি রল স্যার
2: চোর লকে হাই আপ্রাংসি অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী দীপু বর্তমান আমি চোর পাজি রল দাপেন লাবাং সোলং রেডিও কার্য সোলাং দোয়ারা দাতমান আমি নিংকাং সামগাডম পাজি রিকল
1: কলেজ লাপেন আকা প্রেক আ কলেজ কুপি ল কাছে প্রেক নাংলি রেডিও কার্য রাতম ফান থানজি মাসা
2: চোর লকে হাই লাবাং সহ কার্য পথাক নিলি কে থান পঞ্জি গেলা পুলো কে চিংসি লাংডাম পুলো ট্যাংটে স্টুডেন্ট কম্পোজিশন
1: ও
2: গার্লস কলেজ সালং পুলো ট্যাংটে লাদাকে মাতে সো আলো তুমসি চার্লি চটপ লাপেন কো এজুকেশনাল কলেজেস হালা তাক বাংকে সো আলো সো পিন সো তুমসি চার্লি পন এক মানে চার্লি লাপেন পো কাছে প্রেক দিদ বুঝতে আমি লাবাং সো হিনি না কলেজ তুমসি তামি কেমাং এসি বেদল এজুকেশন ইকুয়ালিটি লাপেন স্কিল লাপেন লাদাক পেনাং আনা সন্দলাং লাসি রাতম আকে মাঙা বাঙ্গে ইসি পেতিক ল কাছে প্রেগে বেপেন ল
1: গার্লস কলেজ লং পেন লাপে আকা প্রেগ আ কলেজ লং লা কচারলি ও সোমারা ফাই কোসন ল কাছে প্রেগ
2: নো নাম্বার কে থেলা বাঙ্গে জেন্ডার বেস এডুকেশন পেনাঙা পট মাতে ইনস্টিটিউশন পেনাঙা পট সো অল দেটা পঞ্জ হলা আকা প্রেগ কো এডুকেশনাল কলেজ সালং আতো মালং বাঙ্গে আ ফাই বাং সাবসো কে অমু চাত থেক বলং লং আতে নলং মাঙ্গে পেনাং আন কলেজ তো ডাক ডিফু লং সেতামে লাসি চেথাক জাম্প এংকে গার্লস কলেজ সালং মাঙ্গে জাসে মেট সো অল চট লাসি লাংডাম বুলো তাংটে সো অল আতম কাচালি ফাই আসাবসো জুম চাত লা কাপ্রেক পেন পাং বারডাম বুলো তাংটে কাপ্রেক কলেজ সালং লা কোদান মালা সো পিন সো লাপেন সো অল তুম চালি রাপেট লা সো কলেজ সালং পেন পাং বারডাম
1: পেনা তুম চিনি নিলা লাদাখ ডিফু আলং তা গার্লস কলেজ দোপু লাপেন লাবাং সো কলেজ কুমেন টু পেন লোক পারজাব মাতে এস্টাবলিশ
2: লাবাং আকে নাং সনাই কার্য ইকলো সি গার্লস কলেজ লাবাং সো এস্টাবলিশ লাগে কে দাম তাং 1992 আছে কান সি এস্টাবলিশ পনলো হালা সো ফাউন্ডিং মেম্বার আলাং নিতুম লাগে রঞ্জিত কুমার দাস লাসন সি মুকুল বড়ুয়া লাপেন পেনাং আবাং ফুদ্দু মদলাং লাতুম সো আলো তুম সিতামি হায়ার স্টাডিস আহিন কিং কাম চেজর মাদে কিবা প্রাং পন থেক নাংজি পুরা সো কেমাং পেন্সিল লাবাং সো কলেজ তামে ইং বু পন দিগলো
1: লাপেন পেন আনা তুম লাপ অনার্জি কি দিং বুসামে ইলি তুম দিফু কে দোপ্রং তা লাদা গাল কলেজ দোপু চিনি বাং জুম পিক তাসিলা সো পু থাক নালি কপিসি পুজি
2: কালা ইংলো লাবাং সো লাম

0: lasi la so putha kachar le so marno phanang li kupisi pachining tu
1: la lo no na kai ke advanced pick lo pondi artificial intelligence mate ai la ta isi langdang bol dang de lo char le so marapan aka six sakta do la pen akime ta do ke ching sia kemia putha le tum je thani lo ne akime la ke suppose nang li si isi a books pen isi a lesson mari si topic en lo hala so a books nang li por hipen kupisi hada kipu dam ji pu mala bang so athenang ni chini ke da lo la se la so a complex topic a putha nang li AI upon Arju pen, hala simplify po, ingenang ni bang, laso kabuji bang joy chat po. Kata isi, aki milo ba akirap lo. La pen ching long, penang do lang, nang li lahay, study pen, butami, lahay tamin nang ni semar ikmi, la pen tu nang li, lahay, language sahin tamin nang li, ate language bang lage, isi knowledge kali lage. It can be improved. La bang, ilitum improve un. Laso si English pen ching long, akaprek, ke, alam ti tamin ilitum, isi, kacharli, avar say, long ji la, AI pen. Laso si lahay, isilam nolo mangge munitum health conscious ma bodi ko sanse diet mane kemisin ang jima la hai la si angton la hai information na putak tanang liya da simet la ai pan arjupen kenang sot putak nang liya chini iklong ji bon tame a jaga bangeli tum reliable sources pan ilitum kepang bara kenang sot athe pima ai long ke long la le ke chok putak kali la si kiching sinang li hadak pen chini po en pon po made lang pon po la si la so putak authentication ko pila lata ke nang sot la se kiching sinang li reliable sources plutang de teacher lo la pen books hala bang ke nang li ke en pon ke nang sot la hilo la pen isi pen bang ke nolom ke ongdong bang pu bang pi made lo chor le somortom ke claim la lo amena ka chor le nang ji sai ta mi ai pa si pa claim la bang ke kahino pik made ke chok chi na ya son iklo the ili dak pen thang na ka chor li pon ave lo ili tum jata la dak pen isi critical thinking mate rational thinking lai ta me develop unilo athe lagi ili tum ke claim nang ji sai si bang ai si claim lap la solong ke nang ji bang ke ai pen mane ai pen mate ke claim chera prapet suppose ili pen pen idea pits pulo tang de ai pan arjume la support question la question dok si me ji ta pen improve nang lang ma si la haya puthak nang li ai pan arjume pulo tang te mate si ko song la claim ram prap la son si do bujo asi la bang si akemi sen lo lalo
2: si school mate college along lo pote student participation lapen student politics la seta me thepik an la se so puthak nang li hin pen kopi lo ke thanji
1: mena ela me ki tomo mena heritage mena identity mena pass ta kachini ke nang sot cultural pole ili tom kilun ke kan la chot kali limited pe kali penang ando la si la hai ahin ili tom explore me chini me lapen bang apanta than me মানে নলম কে প্রেক্সা মা দিমে না বাংসি মানে প্রেক্সা মা আখে তো বাংসি এই তুম আপু থাক মানে এই তুম পাস হিস্ট্রি বাংস কাছি নিজে তুম পেনা আনে বাং বাং লাসি লাহাই চি চিনি পুলো তাং টে বাং তুম আপন তামে ইসি ক্লার ডাক পেন থান পাশে মিদুন থেকব ইস না আকে মে ইকলো লাসি লাসো হিন দা পুপু কাচারলি মানে তুম বাঙে কো এক্সিস মে সোনা যাস নিলি মাথা পুরা চার্লি বম লাপুতা আপরা পড়তে লাপুতা কালচার হিন তামি তুম মেনা আবার সাইকে দোলিং আপর সিপিদন মে লাপেন আকো বাঙ্গান্তামে এলা সলং কেবাং জিমান থানপন মে লাপাঙ্গে থাঙ্গা কাহিনু আবে
2: কালাং কালাং
1: লাল ইসুতেন্স পলিটিক্স প্রদাঙ্গে নলং মাঙ্গে ইসি চেঙ্গুইকুং অসংসিন দোল লাংদাম বলুদাঙ্গে ইন্ডিয়া বাং ইসি ডেমোক্রেটিক কান্ট্রি আসি ইসি ডেমোক্রেটিক লার্নিং এক্সপিরিয়েন্স অসংসি ইসুতেন্স পলিটিক আফান মাঙ্গে তুম পনিং নাং কক লাসো থ্রু বাঙ্গে তুম মাঙ্গে কোসংসি লাসো পলিটিক্স পেন কাচিনি পলং জিমা কুপিসি আরলো লাহাই লেয়ার্স কে তোমা দি কোসং সি ইলিতম ইন্টেলেকচুয়াল মাইন্ড লাহাই চিপা ইম্প্রুভ জিমা মানে এক্সপান্ড উন জিমা লাহাই পুথাক ইলিতম কাচালি পোনা কেনাং সন্দ লাপুলে মহান ইন্টিমিডেশনস মানে মহান কি পুতত জংসি হালা সো আপার দিয়ে কি মাথা পেন ইলিয়া কাফলো দু আপার দিয়ে তম আইডিওলজি মিলাইলে পুরতাং দে কি পুতত লাহাই মাঙ্গি আবি দেনাং জি
2: কারা
1: লাল ইসি ইসু বেস লাবাং সো পুটাক জি চিং ভাই চিং সাই পোনাং জি লাপেন ইসি সিভিক সেন্স লাসো বাঙ্গা ডেভেলপ পোনাং জি লাপেন বাহানা থানমুম পোনাং জি আসি পপু কি মাথা মিলাই লি পুরো তাংতে চিতেন খেং দুত লতা চকচে হালা পুতা রেসপেক্ট পিনাং জি গইলি পান্ত হালা তোমা সোনাং পো সি লহায় কনস্ট্রাকটিভ এডি লাসো ইসি কাচেং ওয়া এসি চিতাই বাং জি পান্ত পোনাং জি লালো যা
2: কি ওং দু মতুম কাচিনি গে আর্টস কমার্স লাপেন সায়েন্স স্ট্রিম পুচ বন্তা আর্ট স্ট্রিম পুনন মতে আসন তিন স্ট্রিম তা চার্লি পাম মে বলতে মিথাং ফান আলে দুবিনং লাপেন আবার সাইটা দুবিনং লাসি লাসো পুথাক নংলিন বেন কুপিসি থানজি
1: মই প্যানেল তোম চে থানল স্ট্রিম লাগে ইসি কেরিয়ার কালি লাসো লং আলিয়ার্স তো পিকলাং লাসন সি আর্টস লং দা

কালিতে মেথর ডুৎসি কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কাছে পারি দেংপেন এ অগে প্রাণাফান্তা হেনু আথেকে লাবাংস হরমু পেন আসন আসন আকিসো লাপেন ক্যান্সার আকিসোটা চলং ঠেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চেপারি ডেং ডে দেৎসি আকিমে কেনাংসৎকে পাচিনিয়া লামজিরা বাংকে লাপুয়ান ইকচটলো আদুন্থু

নধেনালিটু আসামি সালাম পেন ইংদেং ইংকয়রাত্রক কৃষি ওয়ানিয়া জাইমেক আসামি সালাম পেন গে থান আর্জুক লং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু হিন্দি লামার জানালুন আজাইমেক আংডেং লং পেন কেচেং সি সুরপু হিন্দি লামার জানালং পেন মহালক্ষ্মী কিলুনালুন আর্জুক থা আলুনালাম থে কভি শ্যাম তংতে আর্জুক থা লাভাংসু আলুন

হিন্দি লামার জানালুন আজাই মেক আংদেং লংপেন লাপুয়ানা পর্ণা লিতুম কাপ্রে কাপ্রে হিন্দি লামার জান লংপেন আলুন আর্জিগলং টাংল লাকে আকাশবাণী টিপু আদুনটু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রকরা মিনিট প্লিকেবরা ফ চক টাংল লাসিন নং লিতুম গুয়াহাটি বেন কেপাচে তাক সান্ধিয়া আঞ্চলিক বাতরি আসামিস আলামপেন বিরটা কেথান আর্জুলং পো।

0: বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর আর তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থায় ভবিষ্যতের কৃষি খণ্ডক নতুন রূপত উদ্ভাহিত করব বলে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর কমল মল্লবুজর বরুয়ে মন্তব্য করেছে। আজি যোরহাটের অসম কৃষি বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত বিশেষ বক্তৃতানুষ্ঠানত ভাগ লৈ প্রসিদ্ধ কৃষি বিজ্ঞানী ভারতীয় কৃষি গবেষণা পরিষদের প্রাক্তন উপসঞ্চালক প্রধান ডক্টর বুজর বরুয়ায় এই কথা প্রকাশ করে কয় যে নতুন প্রজন্মই প্রযুক্তির সচেতন কৃষির জড়িয়ে প্রযুক্তিগত দক্ষতা কৃষির সঙ্গে সংযোগ করে নতুন উদ্ভাবন আর ঔদ্যোগিক সম্ভাবনীয়তার সুযোগ সৃষ্টি করব লাগবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে জি আই স্বীকৃতিপ্রাপ্ত কৃষিজাত সামগ্রী, প্রযুক্তির বিকাশ, জৈবিক বৈচিত্র সংরক্ষণ, মশলা খণ্ড, জৈবিক কৃষি আর অন্যান্য সম্ভাবনাপূর্ণ ক্ষেত্র অধিক গুরুত্ব দিব লাগে বলে মত প্রকাশ করে। জাপানের আইসিও নাগায় চলি থাকা এশিয়ান গেমসত আজি ভারতে মহিলার 4x400 মিটার দৌড়ত ভারত সোণৰ পদক অর্জন করে। এই শিতানত পুরুষের শাখাতো ভারতে ব্রঞ্জর পদক লাভ করে। ইয়ার পূর্বে নীরু ধান্দাই প্রথমগী ভারতীয় শ্যুটার হিসাবে মহিলার গাইগুটিয়া শাখার ট্র্যাপ ইভেন্টত সোণৰ পদক জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। ইয়ার পূর্বে ট্র্যাপ ইভেন্টর দলীয় শাখাত আশিমা আহলাওয়াত আর মনীষা কিরর সঙ্গে দেশের হয়ে রূপর পদক অর্জন করেছিল। এশিয়ান গেমসত ভারতীয় খেলোয়াড়সকলে পদক জয়ের ধারা অব্যাহত রাখিছে। বক্সিং প্রতিযোগিতাত ভারতের পারবিন হুদা আর অঙ্কুশ পাংঘালে নিজ নিজ ওজন শাখার সেমিফাইনাল জয়লাভ করে সোণৰ পদকৰ বাবে প্রতিদ্বন্দ্বিতাত অবতীর্ণ হওয়ার পথ প্রশস্ত করেছে। নিশিয়ত আজি অনুষ্ঠিত প্রতিযোগিতার 65 কিলোগ্রাম শাখার সেমিফাইনেলত পারবিনে চীনের লি শুক 5-0 ব্যবধানত পরাস্ত করে। একদরে 75 কিলোগ্রাম শাখার বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের ফাজলিদ্দিন আর্কিন বয়েভক 4-1 ব্যবধানত পরাস্ত করে অঙ্কুশ পাংঘালে 80 কিলোগ্রাম শাখার চূড়ান্ত পর্যায়ত প্রতিদ্বন্দ্বিতার বাবে স্থান নিশ্চিত করেছে। এথলেটিক্স শাখার গাইগুটিয় প্রতিযোগিতা ভারতের ইয়াশবীর সিংয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে 85.72 দূরত্বল জেভলিন দলীয় রূপর পদক জয় করার বিপরীতে একটা শিতানত সতীর্থ খেলোয় রোহিত যাদবে 84.35 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রঞ্জ পদক জয় করে। বাতরি শেষ করার পূর্বে প্রধান বাতরিকা আকইবার পড়ি দিছ। জন ধন যোজনার অধীনত 2 কোটিরও অধিক ব্যাঙ্ক একাউন্ট মুক্তি, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের খানাপাড়াত সংবাদমেল, বিত্তীয় অনিয়মত গ্রেপ্তার হওয়া জুবিন গার্গর দুগী দেহরক্ষীর জামিন মঞ্জুর, ডিপুত সজাগতা পদযাত্রাত অংশ লো রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নিশামুক্ত সমাজ গ্রহার সংকল্প লোবলে জনসাধারণের প্রতি আহ্বান, আর এশিয়ান গেমসর মহিলার 4x400 মিটার রিলে দৌড়ত ভারতের সোণৰ পদক অর্জন। ইমানেই পরবর্তী বাতরি 7:10 শুনবলে পাব।
1: লাখে আকাশবাণী টিপু যাই মেকে বাং বম লাখে এফ এম বেনলক বেন মেঘার্স ফারুই সিরা তকবর সিরকে লাপে নিউজ অন এয়ার মোবাইল এবালং বেসিতা নালিতুম আকাশবাণী ডিপু লং পেন যাই মেকে পাচে তাক আর্জুলং ইকজি আদুন্থু কার্বিদেত লং রিচিং হনালুন আজাই মেক আং ডেং লং পেন ধনসিং তেরন লাপেন আলাংলি রিজাং হ তুমপেন কিলুন কার্বিদেত লং রিচিং হনালুন আর্জিক থা আলোনালাম থে হাক্কো আহুত তংতে আর্জিক থা লবাংসো আলোন।

কার্বিদেত লং রি চিংহন আলু আজাই মেক আং দেং আলং পেন নন্দে নং তুম ধনসিং তেরন লাপেন আলংলি রিজাং হো তুম পেন কিলুন কার্বিদেত লং রি চিংহন আলু আর চুইক লং টাংলো আদুনথু কার্বিদেত লং রি চিংহন আলু আজাই মেক আং দেং আলং পেন জয়রাম ফাংচু লাপেন আলংলি রিজাং হো তুম পেন কিলুন কার্বিদেত লং রি চিংহন আলু আর চুইক থা আলুন আলাম থে থুরনন প্রাংনন কার্বিয়াং লং তাংতে আর চুইক থা লাবাং সালুন

আসামি সালুনা জাইমেক আং দেলং পেন ননে ডাংলি টুম জুবিন গার্ড লাপেন শ্রিয়া ঘোষাল কিলুনালুন আর্জিকলং টাংলো আদুন্টু আসামিস আলুনা জাইমেক আং দেলং পেন জুবিন গার্ড কিলুনালুন আর্জিক থা আলুনালাম থে মায়া তাংতে আর্জিক থা লাবাং সালুন।

আসামিস আলু না যাই মেঘ আং দেং লং পেন ননহেনালি তুম জুবিন গার্ড কিলু নালুন আর্চিক লং টাংল আদুন্থু সুমন কল্যাণপুর কিলু নালুন আর্চিক থা আলু নালাম থে হেই দিনা তরাই টাংটে আর্চিক থা লাবাংসু আলুন।

0: আসামিস লামার জানালুন আজাইম এক আংডেং আলং পেন লাপুয়ানা প্রণালীতুম কাপ্রে কাপ্রে আসামিস আলুন আর জিগলং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুনঠু অক প্রাণা যাইম এক আংডেং আলং পেন মেন্টাল হেলথ আপুথাক সেংহুন সেনার লাপেন হারবামন রং পিয়াংবং চিহু চিপুত আর জুইকা
1: মনির আকাইকে পিঠে হাচেলোতে আনুতিনা বাং ফুসি তামে কেমাথা কিসংকে চিতংতে পুন এ লাসংসি আনুতিনা বাং ফুসি তামে কেমাথা তা গাছেপ্রেক দু কুমারনি আবাংকে মাথা প্লাপ্লা দু লাপেন কুমারনিকে জংহে লে মাথা সুংদু সিতামে আনি আলু চিবের ঠিপসি দজয় লাপুসন আতুমতা দু লাসি পিনি নেলি তুম লাহাই আলাম থে পুথাক চিঙ্কি চিথান পঞ্জি আফান পুরা ইনুত মেন্টাল হেলথ কোচ লাপেন সাইকোথেরাপি প্র্যাকটিশনার কিক্লেম আবং ফুফানসি চোফাপন ইগলো লাপেন নিলিতুম কচোফাপন আতেংসি আলং লিচি তামে নিলিতুম আমাইক্রোফোন আথেংনো নন নাইং লিটাংলো লাসিয়া কে হাই আপ্রাংসি নাং লিফান লাপেন রেডিও নাংকার জুদুন আরা দো আনাফান সি তামে নিলিতুম আকাশবাণী দিফু স্টুডিও আবিতুং বেন নিগাং সাম আকর্দম নাম পাজেট ইগলো কার্ডম
2: কার্ডম
1: তাংতে কে হাই কেচেংসি আলাম থে নাং লিফান নাংকার জুপঞ্জি আবাং কে লাপু ইগে হেনলো মেন্টাল হেলথ মাতে কিমাথা অক প্রাণ কপি আফান সি কিপুদাম ইগল লাপেন এলিতুম মুনি দকাই অলম কোয়ান আকিনাং সদ্দুল নালি হিন পেন থান পনিকথা
2: আফ্রান্সি কে চুরপার পিগল নিলিফান লবং সু আজাই মেকালং নিকে ভা পন পেন ইলিতুম কেনাং সদ কচিনি নং জি লাপেন ইলিতুম কার্বি হাম ফাঙালং কিচুম হেক কচিনি দাম কেমাথা অক প্রাণ মতে মেন্টাল হেলথ পুথাক কচিং কিচে থান জে ফা নংলি তুমেন কে ভা পন পন নংলি কার্জু অলাম থে আপুথাক লসন হেনল মেন্টাল হেলথ পু কুপি সি কি পুদাম মতে কামাথা ওক প্রাণ কুপি সি কি পুদাম পুরতংকে লকে প্রপার মেন্টাল হেলথ পু ইলি তুম জং দামলো পুরতংকে ইনুদ আমনিত আকাই কেরিং আলং জংসি আলংলি জিরপি জিরপু লাপেন আ ফ্যামিলি লাপেন সোসাইটি আতমলং কাচে অ্যাডজাস্ট দুন জংসি মেসেন মে এট আর নিবাং ইলি থেক লং লো পুরতংকে লকে প্রপার পুসি পুলো দেবনসি তামে ইনুদ আমনিত জংসি আলংলি হেমৃদি সিয়ংবং কাছি দোরাব লাপেন জিরপি জিরপুয়া কাছিলাং আলং লাপেন সোসাইটি আলং কিরিং দুন সিতামে কুপিনে কি প্রিকজেক বা কাছি অ্যাডজাস্ট দুন থেক থে দুলো পুলোতংকে দাকসি মেন্টাল হেলথ আ ইস্যু দুলো পুলিতুম নেপ দাম উনপো লাপেন আকিনাং কুপি সি কি থেমা পু ইলিতুম লাং দামলো পুলোতংকে ইলিতুম মুনিত আকায়া কিরিং আলংকে ইলিতুম জং সি মেথাং আ ফ্যামিলি মতে হেমতুন পেনলে ইলিতুম চিংকি চিথান থেক থে লো পুলোতংকে ইলি আ কিদুক কিসুম কুমা তাফান সি চিথান দাম জিলাং কিদুলাং ইলি তাংকা তাংকা মাহালে দো কেপ্লাং ফি মুনিত সিতামে জং সি আলংলি হেমৃত কাছু বোচে লং সিতামে আকামা থা আকা তোরা দো জিরপি জিরপো কাছিলাং আলং লাপেন হামফাং আলং সিতামে আলংলি চিমিলি দুন থেক থে পুলোতংকে আলংলি থাংনাত কায়ে আলিয়া বেদজি লাসি ইলিতুম কারবি হাম ফাঙালং সিতামে লাপেন আনুতিন সিতামে মেন্টাল হেলথ মতে কামাথা আউ প্রাণ পুথা কাচিদি দামনাং জাকে নাং থে দুং দু
1: চোরপার পেগল কে হাই নাংলি মেসেন আলাম থে গিথান পন্থে গপত তাংতে আদুন থে আলাম থে নালি ফানার জু পন্থে ইগলং লাকে কুমানে এবং ফু কি মাথা কি সুং দু পু ইলি তুম কোসন সি কাচিনি দাম ইকপো কোপিনে আং থে কোসন লোপসন দু ইগমা নালি হেন পেন থান পন ইকথা
2: কুমাতে আমুনি জং সি কে মাথা আকি সুং দু পুলতঙ্গি লিতুম কচিনি দাম নংজি আপাংকে আলংলি কিদো কেদাম আফ্রাংসি লিতুম কেলাং দু নংজিকে কায়ে আলংলি কেক্লাম বোম আকাম আলং সিতামে কুপিনে অ্যাক্টিভিটি আলংলি কেক্লাম আনিংকে হাং আসং দং সিতামে ইন্টারেস্ট আবেদ জি কিচিং সি লি তুমি থেকদাম লংজিকে লাপেন কিচু কিজুন সিতামে কায়ে অকপ্রানা তেং

0: ইলি তুম কিছু কিউ নে থেক লং লেদা তাহাই সেতামে কিছু কিজু না লং সেতামে ইলি তুম কাতোরা থেক লং জানি কে হাং হে থেক লং জি লাপেন জির পি জির পো কাচেলাং হং কেদাম লাপেন মুনি দা তুম ফান কাচিং কিচে থান হলাক্স ইলি তুম আসিয়ে না সোনিল তুম থেক দন লং জি
1: তাংতে লবংসো কিমাথা কিসুং পেন কাচে পার জাং জি আফান কুপিনি আবিদি মাতে আবার সাই লা পছন্দ দো ইগমা থান পন একথা
0: লবংসো আকামাথা কিসুং মতে ইলিতুম ডিপ্রেশন বলে পুদাম তামে লাবং সুপেন চেপাজ পঞ্জি পুলতংকে জাসমেত পেটকে তেবক তেরাই মতে আলং পেন কাইকি কাছি দোরা বেড়া তুম আলং পেন সেতামে ইনিশিয়েটিভ মতে আকেরাপ কি পিদু নং জি আকেনাং সত ইনুতমুনি জংসি লাবং সো কামাথা কিসু অলং লুচক লো পুলতংকে লা আলং লিফান আ ওক আপ্রান ফাং নোদাক ইলিতুম চিনি কামাথা আজা কং সেতামে আলং ফান পা বব দেব লাতে ইলিতুম চিনি লাসিলি তুম মোপেন কচিথান আসন থাক থাকসি আং থেক থেক লং লো পুলতংকে লাবংসু আকেমাথা কিসুং মতে ডিপ্রেশন পেন কচিপে জক জে ফানকে জাসিমেত পেত আকি জয়নে কে ইসে টেকনিক দু ডিপ ব্রিথিং পু চিথে কেবাং আর কম দি লাকা প্র্যাকটিস পেন সেতামে লাপেন চেপে জক উন লাপেন আন পার সেতামে গ্রাউন্ডিং টেকনিক্স পু ইলি তুম ডিপ্রেশন লং দাম লো পুলতংকে আলা সো মুনিত ডিপ্রেশন কি লুত লো পুলতং আলাং লিখা মাথা আবং সি লাগে প্রেসেন্ট লং আবে দ্যাট নো না কায়ে লং আবে দ্যাট লাকা আফি কলিতে আফ্রাং লং সেলাং কামাথা কি দুপট লাস্ট পট সেলাং লিফান গ্রাউন্ডিং টেকনিক সি লিতুম এপ্লাই লো প্লোতংকে আলাং লি আকামাথা বাং নন প্রেসেন লং ওয়াং পো লাপেন কে মেডিটেশন লাই হুই হেল লাপেন জাসিমেত কে ফ্যামিলি তুম পেন কাচিং কিসাই জির পি জির পু পেন কাচিং কিচি থান লাহেন ল এটেনশন কদাই ওয়ার্ড লাহেন ল কেনাং সব কে
1: কিমাথা কিসুং পেন এ অক আপ্রাং লাপেন এবাং আর্জনা ফান কোয়ান পান হক থেক ল ফান পনিক থা
0: কামাথা গেসুং জংসি নং লুৎপামেলো পুলতংকে ইয়ক প্রাণ ফান কান হক থে পিক লাগে লবংসু কামাথা কিসুং আকিসু মতে ডিপ্রেশন ইলি লংলো পুলতংকে আপর দিংলো পুলতংকে কচপাজকতা সুং উ জংসি নং লি কচপাজক সুং লো পুলতকে ইয়ক প্রাণ ফানকে কান হক থে দুংলো আথেকে লবংসু আপর হুতকে নং লি কিচু কিজুন ফানসে তামে নিং কেহাং আবেলো পুলতে নং লি ওকাজাকং তাবেলো নং লি ওকাজাকং আবেলো পুলতংকে নং লি কামাথা জাকং তা আবেলো কামাথা জাকং আবে লো পুলতংকে নং লিকা চো ক্লেম চো দাম ফান সিতামে কামাথা জি আতোয়ার কচিরি জি নং লি আজাকং চি লং থেকথে আতোয়ার চি লং থেকথে লো লসং থাক থাক সি নং লি মেক নো জাং থেকথে দত পো লা পুলতংকে নং লি আফান কামাথা আতোয়ার সি নং খাং থিপ সি লি তুম থেক দাম লং পো লাকে লা পুলতংকে লি তুম ইনু দা মুনি আমি থাং ডেইলি লাইফ মতে আর নিবাং আকেরিং লং আকে নাং আফান সিতামে রাং চিচিনি নে দত পো পিজু পিজু পেন আকাং চির কানাং ইতা লাং লি চিচিনি নে লো আলং লি ফান ওক প্রাণ কাছেরা খি জে ফান সেতমে আলং লি কামাথা জি আচা কং আবেলো লাসন থাক থাক সি আলং লি চিংলু চিংথি পিন্দিং সুম্পট কাচিং থাং পুসেতমে লাহাই আগিয়ান আলং লি লং আবে বোম পো পেজো পেজো পেন লাপেন আজক আলং লি আলং নন কু পিসি ক্লাম লোমা আলং কুনাত সি দাম জিমা আলং লি লাচিনি নেলো পিজু পিজু পেন লো পুলো তংকে কি মে আতোয়ার আলং লি ফুগলং পেন বীর দেট জি লাসে লাকে ইনু তামুনি তাকায়া চিথে কিবির জি আফান জয় পিকলো লাসে কেমেথা অক প্রাণ মতে মেন্টাল হেলথ জংসি লিতুম হিনু লো পুলতংকে ইনু তাকায় কিবির জি আফান চান্স থে পিক খাঞ্জাং লো
1: তাংতে পুথত আলাম থে নালি ফানার জু থু ইগলা লাকে মেন্টাল হেলথ মতে কেমাথা অক প্রাণ লাপেন ইংলিশ পেন পু স্ট্রেস লাপেন ডিপ্রেশন লাসন থম কাচেরাপ কপিল নালিহীন পেন থান পন ইকথা
0: নং লি নং কু অলম ধে অপুথাকে আনুতিনতা মুন্থি দাম নং জি স্ট্রেস লাপেন ডিপ্রেশন লাপেন মেন্টাল হেলথ আং বং কুপিসি আ কানেকশন কেদুমা আলং তুম বং কুপিসি কচেরাপ কেদুমা ইলি তুম লং দাম চি পুলোতংকে লপু হেন লম স্ট্রেস ইস দ্য রুট কোস ইলি তুম লং দাম লো পুলোতকে আংকুর কে লাহেন লো কি মাথা অকপ্রান কা ফাং নুকি চিং সি কে স্ট্রেস লাসো স্ট্রেস আবং সি নং লি জংসে চেবার থেক থেদাত লো প্লোতংকে লা আপর দিং লো প্লোতংকে নং লি ফান এনজাইটি নং পিপো এনজাইটি দো পেন নং লি আফ্রাং দাম চাত লো প্লোতংকে নং লি ফান ডিপ্রেশন লং কাপিলুজি আচা কং থে পিক লো লাসে ইনু দা মুনি জংসি ডিপ্রেশন দুলো প্লোতংকে আলাং ফান কাপে মেজি ফানকে রুট কোস প্লোতংকে স্ট্রেস ফান ইলি তুম কিরি তারলিপ নং জিয়া কিনাং সট ইলি তুম লা কপি আসন পেনসে লাবং সো কিমাথা অগপ্রান নং হেনু পাংচিং লোমা পুলতংকে ইলি তুমলা তার লিপ দে ফিসি লাবং সৌ মুনি তফান কাংথুর পন্থুজিয়া ফান কাপামি থুজিয়া ফান লাদাকসি আতোয়ার ইপেকলাং পনপো লাসি লাসন থম হরমু স্ট্রেস ডিপ্রেশন লাপেন মেন্টাল হেলথ ইস্যু লাকে দাম চমলো লাপেন এনজাইটি

0: ইথেক লং লো পোলো তংকে লাকি সে সিমটমস লো মতিদি লাসি পার জাং জি পোলো তং এলাং রিফান কে অ্যাটেনশন নাং লি ডাইভার্ট দুন নন লাপেন লোকচারলি ক্লিম সুমার তো মফান বংকে নন আ জেনারেশন কে কম্পিটিটিভ পিক কলাসো পেন আ জক আফ্রাং কাচি থি কে কাত কাচি বাই কাচি থি পেন আ জক তা মেনাং স্টুডেন্টস তুম ফান কে কিমা থা অক প্রান ফাংনো লাসি স্টুডেন্টস লাপেন প্যারেন্টস আপি পু তুম তা লাপেন থান বাং তুম তা কাচি নিন জি কিতাং সট অনুতিন স্টুডেন্ট আতুম সেতামে আকামাথা ক্যাপাসিটি ব্রেকজাম কুমাতনে কে কচার লিকে প্রাবা বাং তাদো কুমাতনে কে কচার লিকাং লেন বাং তাদো কুমাতনে কে আসে কে থেপেন কচার লি নিগে হাঙা বাং দো কুমাতনে কে আসে কিবি পেন কচার লি আনিগে হাঙা বাং দো লাসি লাই হুইতামে ইলি তুম বাহাক পনাং জি লাপেন লোকচার লি এক্লিম সোমার তোমা ফানকে জাস্তিমেত কে পাথে রাখ নাং নে জংসি নাং লি লাবাং সু আলাং লি ফান ক্লাসরুম থেং নু পুনন বা কুপিনি দনরাব কাচিং রুম লং সেতামে লসন পাথে রাখ লো পোলোতে কাথে রাখ দো লো পোলো তং হেলা সোট্রোমা কে লাকি ভির দের পিক আনুতিন সেতামে লাকে নন বেহে কাকু লবাং সোট্রোমা ইলি তুম চিপানাং সাই পেন কাচি পুতা হাই লাপেন সেতামে হালাবাং সো মুনি তা ফান কে নিঙার লু লাপেন ফোর লু লাকে চি থাপ জয় জি লাপেন আলাং লি ফান আফ্রাং কেদাম জে লং সেতামে হালা সুপেন সে আলাং লি ফান কি খাং দুন দুজি লাকা থেরাক কফেরে লাই হুই চে তং লো পোলো তং কে লাসি ইলি তুম লু কচার লি কে থানা তুম সেতামে লাপেন আপিয়ে পু তুম সেতামে পাফেরে ইত এদাত নং জি প্রেশার পি ও এদাত নং জি কাং হন দুন পেন লাপেন কা সাপোর্ট দুন লাসে কে নং সট লাপেন আলাং লি তুম এচিভমেন্ট আসাব সুবেত পুনং সেতামে ইনকারেজ দুন বোম নং জি লাপেন এপ্রিশিয়েট দুন নং জি আকিরু পিনং জি কিরু কি পি কানিং কে নং সট নং লি কিরু কি পি পেন কুমাত নিয়া নিং রুম তাহাই লাপেন আলাং লি ফান আফ্রাং জাপন তাহাই লসং তাকসি কচু তিকি তুম ফান সেতামে জির কি দাম লং সেতামে ইলি তুম জাসমেত পেট কুমত নে বাং কে পিনিং আ খেতি কি কম থেক লং লোপলতে আনুত কাপ্রে কাবাং সেতামে আলাং ফান কামা থা কাপার জাং দুন জে ফান কে আবিতি চি থান দুন নং জি লাপেন হাম ফাং লং চে লাং পোন নং জি ইলি তুম জাসমেত কে হাম ফাং লং ইলি তুম কে থেক দাম লং রে কুমত নে কে প্লাং কি দুক পু সে আলং তা ইতুম কে দুকক তিতি কে দি লাসন কে মাথা লাপেন কে চে লাং পোন কে চে ফ্লাক দুকক লাই হুই আবাং ইলি তুম পাবেদাত নং জি লপল তেংকে সোসাইটি তা হেলদি ইলি তুম থেক দাম লং জি
1: মে পেগালাব লাকে হাই তাংতে এসনালাম নিলে লাদাখ নার জি ইগলাং লাকে আহক লম পেন নং লিকে থানতা কমানে জং সিকে মাথা হেলো ই পুলতে লাফান মকে কাই কে দা ইলি তুম ইংকি পন নং জি পুসিনালি থান বন্ধ হয় ফিসি তামে আজহাকা তুম লাপুসন দু লাপেন থেক দাম লং কাই কে দা ইংনেক হিং লাপুসান অমৃত দু দে ওয়াইফিসামে আনিংলু বাংকে নানি লা কে মাথা হেলো ই লা পোসন দো ইংলো মানে আনু কপ্লেক জের পোজের পিহানে তামে চেথানিং তুং দে বা হেম সি তুমাতে তামে আলাম জের চেথানিং তুং তে লা পোসন দো লাসি হালা বাংসু আবাং ফুতম ফান কোসন সি পাং থেক দুন ইক পোলা পেন কোসন সি আনুং কি রং দুন ইক পোলা বাংসু আলাম থে পোথাক নাথি পেন থান পন্থা
0: মে পিক লম ল লকে লকে লিতুম গ নুতিন সতমে কচিনি নং জা কে নং সট আথেকে ইলিতুম ওং দুং ইলিতুম সোসাইটি লং ইলিতুম হাম ফাং লং থেক দাম লং কে লাবং সু কে মাথা অপ্রাণ কে হিনুমতে মেন্টাল হেলথ ইস্যু আনবং কে ক্লাং ডাক দে সে কে ওং কচিপাতু সে কে ওং লাপেন ওং দুং দিম বং কে কথে রাক দু লাবং সু কচিপা ক্লাং জে ফান কে মাথা কি সুং কি দুঃখে কচার ছাকুনে লাহি হু বং কে ইলতুম সোসাইটি লং বং কে কামাথা আচা কং কে কম বং ফু পুসি লিতুম হাং কক তিতি লাসো পতসি রাতা থিং নু কে কাংনে কা সেথে পিক পিক তাহাই সেতামে আলাং ইনুয়াত পর দু লো পলতং কে আলাং কে কামাথা কিসুং অং মং সে তোপো
1: কালাং কালাং
0: লাসি লাসোনা তুম ফান কে জাসি মেট নুত কপ্রে কা পান ছি শেয়ারিং তুং তে পুলতং কে জংসি কুমনে আবাং ফু লাব সোনা প্রবলেম লং দুলো নুত কপ্রে কা ফান তা চে থানুং ইং তুং তে সেতা লাং লি লাবাং সু কে মাথা ও প্রাণ বাং হেনু তং লো পলাং চি সিনি লো পুলতং কে জাসি মেট পে লাং লি কে ক্লেম নং জি কে নুত কপ্রে ফান চে থান থেলো পুলতং কে জার্নাল রাইটিং বা গ্রেটিটিউড থটস পু মানে নংলি ডাইরি হুমনন কলম হুমনন লাপেন নংলি কায় আলং আর নিবাং সে তামে নংলি আকে মে কে থেক লং কপিমা লা নংলি আর নিবাং সে তামে চেতক নং পো লাকে নংলি নুত কপ্রে কা ফান থান চক ফ্লট লো
1: কালা
0: লাপেন লাবাং সো ইসি পজিটিভ নোট পকে তক তামে পিক নিলি লাবাং সো কিসুং ফুলো সেতানে লাপেন জক বিক জি পুনাংলি আর নি সি পেন এ পেজ মতে লাইন কে পানাংলি আর নিবাং কে থোর নাংলি চে টক লাপেন হা আজু নাংলি মেক জাং পো পু নাংলি লাসো পট চেপোর হিথু পোলো তংকে লা নাংলি

adoi nanga tumta dolo putang ka kereng ke ramta dolang ahut pen si ke param pina laso ahut pen ke rama phan sodai ke en pusi karbiang bong ke kachi than than ke cheng malom ke preng ke hang paching khan o e lasi penang ana karbie tumke kona so chingki me opu ki pudam lake ahok alam kar kok pen phulu niang kang anta ke ongdung karbie tumke kache prek thang ave sentara hithialong kosonma phulunia hithita puthak thaklo sarpimaratum hithiarni horke jor pinsumaratum phago ke mentangke jor ke prek prek pinno phulunia hithi ke chorong ke kurnabe longkihanse sarpoteron benopak mijuteron kamartiso chomangrong phar langthingarong bithepi thogwamrong pi alo rong phara rong lapen kurna kiling rong hai hui hanlo kate boknai rong sorsi hemta kache leke de la ke hala sarpi maratum hor ke jor along ke vurdama polo senta rahi thi along le ok ke thege nam kache hung chot la pugali poluni ahi thi along ta puthak thaklo poluni ahi thi dunga rae sorta la son thorlo ahura da ke senta rahi thi rai ke do arong sorta phulunia hithi dun dun phulunia hithi ya dungarai ke do sorta sentare hithi nang dun dun latong abe gachi bunglone go pilone mate abe gachi bung puta puda meme phulunia hithi ya dungarai rong sorta hidia long leke che dorchi ta tumsi ke o bonta ninkane seke chu kachi pho phe tumsi ke o rongkut malomsi kona soke ke o lahaya kona so tumsi কংবাক দাম দাম কে চেং মালমকে রংকুত কারকক রেনসিং রংপি চাপং রং মালমসি কাচংরা দাম দাম বনটা পিজো পিজো পেনকে কার্বিয়ালং লে পাইকাস পন্ধকসি এনথাইল লাহাই আলামজংসি মাথাদাম পোলোতে ইমুনক্লোভি আনপিন পুয়ানালং লে ফেলাং কে অং তুমসি সক কাচোহাং আমানতুং লকরি আনপিন হালা সো পরহুত পেনাং আনা কার্বিয়াতুম সাই কাতি কি গাছি হুং কে দো লাপেন কে প্লাং ও পুলে কালি সেতা আমেথা আফান চে দরচিত আতুম দো লাসি পেনাং আন আতুমকে হর এবং পেন স কচোহাং দামপু পেনাং আন কার্যুদুন লং তা দু লাতা হালা সহুৎকে ইসি আজু তাংলো হর এবং পেন সক মানতুং ইসি কে লং লক কে লামসো আলাম কালি লাপেন লং লেদেত পুলোতে আংথিন কে লাংনো পুসি আকয় পিপিপো আমেথাং কাছে লেট কানিংজৈন পুকে চেমাথা বাংবে পিন কোনা আসো ফান আলং লে ফেলাং কাচিপা দয় এটকে চেমাথা বাংবে পুসনসি নিংকান নিংকানটা নাং পার্বমলো কোনা আসো তুম নাংকাং বাককে আংথুন চিমিত মে আফি অং কার্বি এতুমাহি দিকুমে আলংসি কোনা আসো তুমাহেম আরিত নাংচি কিম অং অং তাংলো কি পুগেপা জুমেকে লংলে কে পাহন তুম পুজি বনটা লাহাই আলং লেকে পাহন তুমালংসি সক সাং টাংকা মাহা চোরামজি লাতা সদাই পাতংজি কেচেং মালমকে রংকুট আহাওয়ার মালমসি সদাই পুপুকে কে দোচট লাপেন লংলে ফেলাং পাইকাস বন্ধকতা পিচট লাসি সেলেট লে তুমকে রংকুট আসর আফানকে কে পুতত্তা দোদলো সেতা আফিকে সেন্টার ফলুনিয়া পিরঠে আমাসি চেতাং প্লাংলো লাকে কমাত আফানসি আকয় কে পিপ আং ইবু আংবে পিন পেনসি চলং নাইজি লাসি কনা আসো তুমালং টাংকা কাচোরাম লংলে পেন পাতংসি আফিকে লংলে আহেম ফুগাচেক রং আতুমসি কনা আসো আহেম সক কাচোরাম দাম নাং লাকে নিংদুক মেমে বিন লাপু আসমার লোকাচারলি দুঞ্জি আফানকে পুয়ান মাথা বাংবে কে অং দুং আও সমারাতুমকে আমেথা আনিং কে হাংসি স্কুল তা কিদুন আপি আপো তুমকে লো চার্লি আহিন আর ডি পিদুন ওয়ে সেতা পেনাং আনাতুম আবাংকে রং আর লো পাচার্লি লেসি দিফু রং সুপি আন লো পাচার্লি দুন আতুম তা দো লাহাই পেনতা লংলে ফেলাংসি কাচেপা দয় না কেথেক আতুম তা দোলো কেথেক থে আতুম তা দোলো বনতা পেনাং আনাতুমকে লংলে কাচেপা দয়নাক আতুমতা দোলো লাহাই পেনতা লংলে ফেলাংসি কাচেপা দয়না কেথে গাতুম

0: থেক জি মেক্রিয়া সোগা চোপা থেকে সো পিনসো সি পাকলেং সয় লাসি আসমার বিক্রায় হুট পেনাং আন আকিসুং আং দেং ফোন আংলো ননকে লুমজং তুমা সুগা চোপা থে কে চেং পেন্তা সো আর লো আপট মেসেন লো পুষি আনিং চেপারং দুন লো আহক আহাকে লুমজং তুম কর্তে আংবং কাচিং হনপিক আজক মেক্রি আতুম করপি তিপিতা আনিং চে দক দুন ও পু আন কাপাচে তন্দুন থেক আজক সি পিনিয়ার নি আনতা থাংনাথ কাছে সরসার মরসারটা আবে নন মেক্রি দি ফুকে দো চিকলো ইজন প্লেংরাং আনলো কুংরিতা ননকে ইংতাং মুচটলো ওসো চে ওরা থেকপো পুমাথাসি মেক্রিকে রং আহেম চেবাংজি আফান আকর পোলুমজং আফান চুপুলো লাচিকলো ইজনকে দোকে মেক্রি আফানকে আনিং কানসি কিতিনলো আথে লঙ্কি পেন চেলাং লক আফি হেম পেন কাছে কাক পোকে নন হেলো আসমার কাচিংতুং আহেম কাচিংতুং দো থেক থে পিন আনলো ইহি না বাংকে আচর লঙ্কি আফানতা কাচে মাথা নন আপর কাচিংতুং আপরলে কালি পোসেতা আচরকে সো থুরমিরা আফি হর তঙ্কিজুন দুনরং পোলনে মাতাংতে কপিলনে পোহাই হইসি কেমা থা দাম পাতে রয় আনিং আলু পাতিহুর নুটলো লাশিয়াকর পোলুমজং আফান চো আরজুলো
1: লুমজং নাংপিসো তাননকে ইংতাং মুচটলো লাসি নেহেম দাম রাইলাং উসুমার লাপে নাং ইকতা নন হেটসি কিসু কেমিলাং হেম কে কোসন তং কেমানলো নে দেংমির তা দুঃখ দো রেডজি আ ই গাতুমকে সাইতা চেরাব দুনলো নে চেরাব দুন দেলো নে মৌকে নাং সট পুলোতে নিবাং থুপো
0: আতি পিয়ালাম চে দন্দুনসি লুমজং ক্রয়লো কুংরিতা আলাং ইংতাং মুচরলো পুষি চে ক্রয় দুনলো লাপেন আপেন আন লুমজং আফান পিন খাটলো
2: দা নাকতা হিথি দামরা নিতে আফান পিনে সনবাক নাম পিদুন থা নিতে তা দুকনাং দোদুন ওলো
1: চকপতি ও কং এরপা ইতুম হেম ইসিয়া মুনিত পুকে লা আন বেদ লোকে উসো ফান কাচিকা কন ইয়া তেং পুলোতে নে দামিং তুং তেলা সেটা হেমতা উসুমার লাপে নাংটি পোতা কপি কোসন লনে লাং দাম ফ্লি লাং পুলো আক্লেং আউ সোতা পেনেংকে ক্যাপ আং দেং সাতলাং কেটক দুনাং দেংলো লাসি হেম লাং দাম ফ্লি লাং পুলো
0: পুসন চিংকি চেথান বমহসি লুমজংকে হিথিকে দাম জিয়া ফান পু বার ফিরল লুমজংতা ওসোকে লং পানিং কাছে পারং লাপেন আতি পিয়া ফান আনি কাছে পাংসাম ওসমার লাপেন আ ই গা ফান কাচিং হনজক আনুতিন না ফান্তা পেরি কে নাম পিদুন পাছে তাংল আজোকে আজির পো আতুম ইনুত বাহিনী চেহাংসি আনি কাছে পারং আনচোরা পেরল পুথর আদাব আতি পিয়া ফান বাস স্ট্যান্ড আন নাংথন দুনসি বাস নাংথাব দুন লঙ্কি আচর মেখ্রিকে কাইলে দীপুকে দাম বেয়ার কালি কুংরি অশোকা চোপা থে মাতে আর্নি নাকাতে বকব মালাম মাথাসি কাই দাম দেতা কে দাম না ইহি না বাংকে আকো পাইলো পুষি কাছি তিনল আকর পো দীপু ও রেঙা বারসাই কিক্লেমদু নজয়নেসি দীপুতা কেদুন লং কাই দাম দেশি হেম কাছে বাঙাহুত বাস নাকাছে থাপদুন ইনুত বেতকে মাসাব কাথে রাহিকতা দোকলো বাস আলো মাদু বেন্তা চেথেক সে চিনি আবে মতোয়ার এবং কপিনে কপিনা পুলোতে কপুলোমা পুলকসি কামাথা নিং আলো চিংবই নগলো বাস কাছে থাপকে খিরিকি আড়াইসি ই নীলং চিৎল লাসি তোবার আর বি আর এ নাংকেলাং মেক পেকান্দিরল আর লং রূপাত মাতে শিল ভেতা নাংকেলে পেন শিল ভেতা আলাং সু নালং নাংকিলি আর লং আচাপ আচাপ আলং ল্যাং না কাচিং থু কেলাং মেকে মেখ্রি লাং দর দেয়ার এল বন আথে কেলাং ফুন আনতা চেতে বারবে কাই থেক লং লে লাপেন না হক তা কে দাম লং লে মেখ্রি আফানকে লাশিল ভেতা আলাং সুন কেলাং লং আনতা লামসো গালিল মেখ্রি আনিং আলো মাথালো

0: আর নাম তা ঠিক অ পুয়া নালাং রয় কি থেলে আর লং কাপা চাপ হেট কে মাংহু মেমে কপুসি কি ঠেক মালা হ আর না মাসাই পুলা পুহেনল মা
1: পুষিয়া নিং আলো মাথা পাতে রয়পন বমলো লাপুলা বেন বলং কমাজি মাতে বকলিয়া আনংলেসি বাস্তা পাসাংলো কমার নেয়া তুমকে লাংকে সজুন দাম রিন্তিলো কমার নেয়া তুমকে কোয়েচো দাম রিন্তিলো লাপেন পেনাং আনা তুমকে বারপি বারসো চিঠি কাং রিন্তিলো মেক্রিতা বারসো চিঠি দামজি এফান বাস পেন শুনলো লাসন হুট হ্যান্ডিম্যান এবং মেক্রি এফান আর জুলো কিসুন পোমা পুষি মেক্রিতা আহমালামলে থেগো এ সেতা মাসাপসোকে আর জুথেক লাসি চে থাকল
0: নহয় মতি বজাম আকো আহিম
1: মালমসো অফি বারসো চিঠি দামসি বাস নাং চারলু দুন থুলো বাস তা পুথত কে বাং পাংচেংলো মালমসো অফি কে বাস সেন্টার হিথি নাং লেলো মেক্রিতা বাস পেন নাং শুনসি ইহিনলাং ইহিনলাংলো ইংলং রিয়ানাত সারপি মারাতুম হর কে জরা দিমা লংসি পেনাং আন পিন সৌ মারাতুম চেবর চমচাম থেকলংল মেক্রিতা নন আনসি পিনি কে সেন্টার হিথিয়ার নিপু চিনি পিনল আকর পোলুম জং নাং কেলো দুন আতঙ্কা মা সাপসো লাসি ইংটি মেনথু কাছো নাম পঞ্জি আফান হিথি আর লো আন লু দামল কোভে বিথি ইংটি মানথু কে জরা লং পেন মুতে হর কে জরা লং মনির কাছিং প্রমৃত চেট পেনাং আনা তোমা ফানকে মেখ্রিতা চিনি হরা রাখি দং পেং দং পাংসি থেকলংল লাসি মেখ্রি আর নিং আর লো চেমা থালো
0: নেহেমা সরতা লাহায় তোমা লং কাছে লাং দুমসি কেসো পিতা কাছো লং ইলো তাংতে লাহায় তুমকে কেসো লং লিমা
1: হুসনসি মেখ্রি কে আনিং আর লো কামা থা মেথাংসি চেথাক চি ইলো মালমস ভিকে রং সর পেন চেতংসি রং সর পেন হেমবাং রাপ পেরল হেমবাং বংহুট মেক্রি বাং রং সর ফান পুল
0: ওই মারলি
2: পিল
0: হিথিয়ালং ইতুম সরল তুম হর কে জর পেন সপিন সুম দং পেং দং পাং কে থেরাক দুন মেমে লাহেনল নেহেমা সর কে কে সপিতা কাছ লং লকলু
2: লাহেনল তি ওই নাং হেমা সর ছোট কালিল নেহেমা সরটা পুথাক থাকলো লাসিনন কে নেসি হিথি নাং দু নাং রং তিতিল ইনু দে আনুতি না হেমা সরটা পুথাক থাকলো ইতুম সরলো তুমসি দুক নাং রেলো তি ওই মারলি
1: মেখ্রি কে থানালাম বাং রাবম ইনু রাবাংতা থাক দুল
2: কালাংলো তি ওই
0: হিথিয়ালং সরলো তুম হর কে জর কে খাঙুন ইলুমা
1: পুথত মেখ্রি বাং নিঙ্গে থুল
0: লাপুসন জং সি নাং ক্লেম বোম পুলুতে কপিল কে মান প
3: মাই ওই কমাচি কে খাং দুন বাং দু জিলাং মা থেকরে মুচত কাছিক্রং তুমান তা হর কাছো নাম দুনসি পাংকাং দুন সার কে নাং তা পিনি থেকলং লব লাহেন লো পিনসো তুম হিথি নাকি দুন কে কাইতা আপরা টেং পেন কে হেম নাং লে বাং বে আপরা টেং পেন চুজুন লং লে পুসন কাছি হুঁড়িন তিসি আরং আরং তা কুপুসি কিলাং মিমিলাং
1: ইনুরা বাং চেথাক থুল রং নং চেলে রক কে আেথাং মেথাং আহেম চে সুইরেন তিল মেখ্রিতা হেম নং চেলেলো আসমার তুমতা আপ্পায় আফান চেথেক লক পেন কাছে হক চন্দ্রলো নন আিহু দেটলাং মেখ্রি আসমার পেন কাছে কাক আর নিকি দিং মেখ্রি ক আনলো নে আসমার আফান নাং কাছিং তুং সন থৎসি আসমার তুমতা আপ্পায় আফান কাছিং তুং ক আনলো নে সেতা আপুনু আতুম উসুকং এরকে লং পাঝকি চিংতুং দুক পোসেতা চেপারনো দাম বাং বেদেল আপেয় কে বান পিয়া থেসেরে চোরেন তিসি অসমার কে আনিং চেপারংলো মেক্রিতা আসমার আতুম আনিং চেপারং থেকলং সি কাছে লাংদুন আনিং চেপাং সামলো লাপু লংকিতা আচর আফানচে থেকলং লকপেনকে সার এং পোসেতা কাছে হক লামসো গালি চেপাকলাং ডাকলে হাই হে সেতা আনিং আর লোপেন কাছে হক আর জে থেকলং সি মেখ্রিতা নেঘিংলো

0: लके आकाशवाणी टिपु जायमे केवांग बम लके एफएम बेना लोंगपेन मेगाहर्स फारोय सिरा तोकबोरा सिरकेप मेगाहर्स लपेन न्यूज ऑन एयर एप पेंसिता मेनांगली तुम आकाशवाणी डिपु लोंगपेन जायमे के पाचिता अर्जलोंग इकची
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
2: এ লাদা আগলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
1: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
2: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রঙ কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হমরি দাম নাংজি কে
2: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
0: লাকে আকাশবাণী দিফু আদুনথু তিরিমাকায়া যাই মেক আং দেং লং পেন কারেং রং ফার পিয়া হিন পেন থংনক বে আকায়া পুথাক লামজির কে থান আরজুইক থা
3: থং নক বে কার বিয়াং বং কাং তাং নাই লাপেন কাচি থাং নাই আনক বে কে থং নক বে হেনল বনতা নন ওবে কি মিয়াতুম থং নক বে আকাই আলামো কাচি নি আবাং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনল বনতা কার বিয়াং বং ইনুত আনক বে পু চেথাং দেত আফিত আন কে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংলো আলাংলি আসার বুড়া আমেন কে অন তেরন লাপেন আসার পি আমেন কে কারিক ক্রোপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউসো আকো পেন তা বাংকা প্রেক আউসোমার আসন কালি আলাংলি কে প্রেক জ্যাক লাকে আও সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর্নিসি জান্তা রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিল আচাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আতেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাশয় তৈল

0: কার্বি আফুর কিমোসি নাকচে মানলো।
1: তিরিমাকায় যাই মেক আং ডেং আলং পেন নন হেদ নাংলি তুম কারেং রং ফারপিয়া হিন পেন থংনক বিয়া কায়া পুথাক লামজির কে থান আর্জুক লং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু কার্বি লিরমিয়া লুন আজাই মেক আং ডেং আলং পেন পুখিলা লেক থে পি কিলুন আলুন আর্জুক থা আলুন আলাম থে হেলোভিং নে পেন নাং টাংতে আর্জুক থা লাবাংসো আলুন।

কার্বিলের মি আলু না যাই মেঘ আং দেঙা লংপেন নন হেট নাং লিটুম পখিলা লেক থে পিকিলুন কার্বিলের মি আলুন আর্জুক লং টাংল আদুনথু কার্বিলের মি আলু না যাই মেঘ আং দেঙা লংপেন মানিক তি সোল আপেন পখিলা লেক থে পিকিলুন আলুন আর্জুক থা আলু নালাম থে কাংজার হুন মেলান তাংতে আর্জুক থা লাবাংসো আলুন

আংদেঙ লং পেন নন হেনলি তুম মানিক তিসো লাপেন পুখিলা লেক থেপি কিলুন আলুন আর্জিক লং টাংলো আদুন্থু কার্বিলির মি আলু নাজাইমেক আংদেং লং পেন বাড়ি রং ফারপি কিলুন আলুন আর্জিক থা আলুনালাম থে নেকায় তাংতে আর্জিক থা লবাংসু আলুন

কার্বিলির মিয়া লুনা জাইমেক আং দেং আ লংপেন নন হেনালি তুম লামপু রুপু কার্বি এলবামা লংপেন মঙ্গল সিং সিং নার কিলুনা লুন আর্জিক লং টাংলো আদুন থু কার্বিলির মিয়া লুনা জাইমেক আং দেং আ লংপেন দানিয়াল ইংটি কিলুনা লুন আর্জিক থা আলুনালাম থে নিহাং আনাত তাংতে আর্জিক থা লাবাং সোয়ালুন।

0: কার্বি লিরমি আলু না যাই মেক আং দেং আলং পেন লাপুয়ান আপর নাং লিতুম কার্বি লিরমি আলুন আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিফু আদুনটু নন স্টুডিও ঘুরি আপর পরফাই ক্যাব চক টাংলো লাসিপিনি নিলিতুম আকাশবাণী ডিফু আলং পেন যাই মেকে পার জুকে লাপুয়ান সি কাং টন্টু ইগলো নোনা বাংকে নীলি তাকে থু থু ইগলো আপদি কাডোকা বেয়া ফানসিতা ডোমে থাক মে কারডম জয় হিন
1: শোন যদি নেনা কার যদি মা হবে চক চক চক চিচে খেয়ে লয় তা